অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও ঘড়িতে সময় ভোর 5:59 হয়ে 10 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন।

0: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন অমৃতবাণী।
1: বসুর রচনা থেকে পাঠ। 400-500 বৎসর পূর্বে যখন মানুষের জ্ঞানের সীমা এখনকার তুলনায় সংকীর্ণ ছিল, তখন কেউ কেউ সর্ববিদ্যা বিশারদ গণ্য হতেন, কিন্তু এখন তা অসম্ভব। যিনি খুব শিক্ষিত তিনি শুধু দু একটি বিষয় উত্তম রূপে জানেন, কয়েকটি বিষয় অল্প জানেন এবং অনেক বিষয়ে কিছুই জানেন না। যিনি জ্ঞানী ও সজ্জন তিনি নিজের জ্ঞানের সীমা সম্বন্ধে সর্বদা অবহিত থাকেন এবং তার বহির্ভূত কিছু বলে অপরকে বিভ্রান্ত করেন না। বিজ্ঞানী এবং সর্বশ্রেণীর বিশেষজ্ঞের উপর জনসাধারণের প্রচুর আস্থা দেখা যায়। অনেকে মনে করে অধ্যাপক, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার প্রভৃতি নিজ নিজ বিষয়ে সর্বজ্ঞ। কোনো প্রশ্নের উত্তরে যদি বিশেষজ্ঞ জানি না বলেন, তবে প্রশ্নকারী ক্ষুণ্ণ হয়। কেউ কেউ স্থির করে এর বিদ্যা বিশেষ কিছু নেই। সাধারণে যেসব বিষয়ের জন্য বিশেষজ্ঞকে প্রশ্ন করে তার অধিকাংশ স্বাস্থ্য বিষয়ক, কিন্তু জ্যোতিষ, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা প্রভৃতি সম্বন্ধে অনেকের কৌতূহল দেখা যায়। তুচ্ছ, অতুচ্ছ, সরল

0: বা দুরূহ যে সকল বিষয় সাধারণে জানতে চায় তার কয়েকটি নমুনা দিচ্ছি। ধূমপানে দাঁতের গোড়া শক্ত হয় কিনা, পাতি বা কাগজি নেবু কোনটায় ভাইটামিন বেশি, মিছরির ফুড ভ্যালু কি চিনির চাইতে বেশি, রবারের জুতো পরলে কি চোখ খারাপ হয়, নতুন সিমেন্টের মেঝে ঘামে কেন, উদয় অস্তের সময় চন্দ্র সূর্য বড় দেখায় কেন, সাপ নাকি শুনতে পায় না, কেঁচো আর পিঁপড়ের বুদ্ধি আছে কিনা, দাবা খেললে আর অঙ্ক কষলে বুদ্ধি বাড়ে কিনা, বাসন মাজার ক্যাঁচ ক্যাঁচ শব্দে গা শিউরে ওঠে কেন, যে প্রশ্নের বৈজ্ঞানিক সমাধান এখনো হয়নি তার উত্তর দেয়া অবশ্য অসম্ভব। অনেক প্রশ্নের উত্তর দেয়া সম্ভবপর হলেও তা অল্প শিক্ষিত লোককে বোঝানো যায় না, সরল প্রশ্নের উত্তরও অতি দুর্বোধ হতে পারে। যাকে প্রশ্ন করা হয় তিনি সবগুলির উত্তর নাও জানতে পারেন, কিন্তু কোনো ক্ষেত্রেই প্রশ্নকারীকে যা তা বলে ভোলানো উচিত নয়। যদি উপযুক্ত উত্তর দেয়ার বাধা থাকে তবে সরলভাবে বলা উচিত, তোমার প্রশ্নের উত্তর এখনো নির্ণীত হয়নি, অথবা প্রশ্নটির উত্তর বোঝানো কঠিন, অথবা উত্তর আমার জানা নেই। দুঃখের বিষয়, অনেকে মনে করেন যা হয় একটা উত্তর না দিলে মান থাকবে না। উত্তরদাতার এই দুর্বলতা বা সত্যনিষ্ঠার অভাবের ফলে জিজ্ঞাসুর মনে অনেক সময় ভ্রান্ত ধারণা উৎপন্ন হয়। আমেরিকান লেখক উইলিয়াম দেব তার জাঙ্গল পিস নামক গ্রন্থে একটি অমূল্য উপদেশ দিয়েছেন, দিস ওয়ার্ডস শুড বি রেডি ফর ইনস্ট্যান্ট ইউজ বাই এভরি অনেস্ট সায়েন্টিস্ট আই ডোন্ট নো। প্রত্যেক বিষয়ে মত স্থির করবার আগে যদি তন্নতন্ন বিচার করতে হয় তবে জীবনযাত্রা দুর্বহ হয়ে পড়ে। সর্বক্ষণ সতর্ক ও যুক্তিপরায়ণ হয়ে থাকা সহজ নয়। বিজ্ঞানী ও অবিজ্ঞানী সকলেই নিত্য নৈমিত্তিক সাংসারিক কার্যে অনেক সময় অপ্রমাণিত সংস্কারের বশে বা চিরাচরিত অভ্যাস অনুসারে চলেন, এতে বিশেষ দোষ হয় না যদি তারা উপযুক্ত প্রমাণ পেলেই সংস্কার ও অভ্যাস বদলাতে প্রস্তুত থাকেন। তীক্ষ্ণ বুদ্ধি বিজ্ঞানী যখন তার গবেষণা ক্ষেত্রের বাইরে আসেন তখন তিনিও সাধারণ লোকের মতন অসাধারণ হয়ে পড়েন। বিজ্ঞানী অবিজ্ঞানী সকলেই অনেক সময় কুযুক্তি বা হেত্যাভ্যাস আশ্রয় করেন, আবার সময়ে সময়ে অশিক্ষিত লোকেরও স্বভাবলব্ধ বৈজ্ঞানিক বুদ্ধি দেখা যায় এবং চেষ্টা করলে অনেকেই তা আয়ত্ত করতে পারেন।
1: অমৃতবাণীতে হাজির শুনলেন রাজশেখর বসুর রচনা থেকে পাঠ। এবারে শুনবেন ভক্তিমূলক গান।

ভক্তিমূলক গান শুনলেন শ্রোতা বন্ধুরা। আবার রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

চল্লিশ মিনিটে শুনবেন ভক্তিমূলক গান। দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন সকাল 9টা এবং 9:05, 9:10, মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

এগারোটায় সুরের বেলা, 12:05 রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি 12:30, দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনা হবে বেলা একটায়। 1:05 ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:30। 1:40 শুনবেন আধুনিক গান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ বেলা 2:15 লোকগীতি, মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 2:30। 3টে হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্রের, এর অববাহিত পরেই শুনবেন মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। ১৪:20 দিল্লি কেন্দ্রের এমপ্লয়মেন্ট নিউজ, এর অববাহিত পরেই শুনবেন বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বই কেন্দ্রের। ছোটোয় গড় গৃহস্থী, 6:30 কৃষি বিষয়ক অনুষ্ঠান কিষাণ বাণী। আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে সন্ধ্যা 7টায়। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আগরতলা কেন্দ্রের ককবরক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে 9:15 শুনবেন গজল। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10টায়। 10:10 শুনবেন লাইট ইনস্ট্রুমেন্টাল মিউজিক। 10:20 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত বয়েজ মেল অনুষ্ঠান গীত বাহার আজ রাত 8:30 পরিবর্তে আপনারা শুনতে পাবেন আগামীকাল রাত 8:30। আবার বলছি, আমাদের নির্ধারিত বয়েজ মেল অনুষ্ঠান গীত বাহার আজ রাত 8:30 পরিবর্তে শুনতে পাবেন আপনারা আগামীকাল রাত 8:30। শুনলেন অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, সেই সাথে শুনছিলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি হবে রাত 10:35। শেষ হলো অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর, শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন সুপ্রভাত। এই সময়টাতে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান

সজ্জন কাছের এবং দূরের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ আজকের সুরের আজকের সুপ্রভাতে। আজ 21 জুলাই 2026। শ্রোতা বন্ধুরা, সুপ্রভাতে আজ শুনবেন সংবাদ শিরোনাম। প্রথমে বর্তমান পত্রিকার শিরোনাম, বেকুবে বেসামাল দিল্লি, ককরোচদের উপর বেপরুয়া লাঠি গ্যাস। কণ্ঠাসা হয়ে মধ্যস্থতা বৈঠকে কেন্দ্র, চাঁদাচোর, মোদি ঢুকতেই স্লোগান সংসদে। রাজ্যসভায় সামনের সারিতে আসন পেলেন শ্রমিক, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জল্পনা বাড়ছে। ভিড় আজই করেনি দিল্লি পুলিশ, গোয়েন্দা ব্যর্থতায় ক্ষুব্ধ সরকার। আন্দোলনে উঠল মোদির ইস্তফার দাবি। কাশ্মীরে বন্যা জারি, লাল সতর্কতা, মৃত বেড়ে 19। ইউক্রেনের বন্দরে জাহাজে হামলা, মৃত 4 ভারতীয়। ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম।

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় আমেরিকা। পরিচারিকার কাজে ওমান গিয়ে বিপাকে হায়দ্রাবাদের মহিলা। নেতানিয়াহুকে গ্রেফতারির চেষ্টা করব, জানালেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। দুই সেনার মৃত্যুর প্রতিশোধ, ইরানে হামলার জাজ বাড়ালো আমেরিকা, প্রত্যাঘাতের হুমকি মজুতবার। মার্কিন হামলায় ছারকার চাবাহার বন্দর, পাল্টা ধ্বংস আমেরিকার বিমান। অতিরিক্ত মেসি নির্ভরতায় ফাইনালে ঢুকল আর্জেন্টিনা। ম্যাচ শেষে মারপিট পারাদেশের, স্পেনের বিজয় উৎসবে বলি এক কিশোর। এবারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম। 21 জুলাই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ মুখ্যমন্ত্রীর, মমতাকে বিশ্বাসঘাতক বলে শহীদ পরিবারদের সাহায্য। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করতে নতুন দল গঠন কলকাতা পুলিশের জারি নির্দেশিকা। পথ দুর্ঘটনা তত্ত্ব অ্যাপে তোলা বাধ্যতামূলক করল লালবাজার পুলিশ। রাজ্য সরকারি চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়ের মেয়াদ আরও 2 বছর বৃদ্ধি করল নবান্ন। সিকিমে নির্মীয়মান টানেলে মিথেন গ্যাস বিস্ফোরণ, প্রবেশদ্বারে 10, আটকে বহু শ্রমিক, মৃত 1। অনুমোদনহীন খোসাইখানায় গরু জবাই করে রাজারহাটে পুলিশের হেফাজতে 6, বাজেয়াপ্ত গরু পাঠানো হলো গোশালায়। নিউটাউনের আবাসন থেকে নেট প্রভাবী তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার, রক্তাক্ত লিভ ইন সঙ্গীও, খুন করে আত্মহত্যার চেষ্টা। এত চোট লাগলে হয়, ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে দলের ফিটনেস নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ক্যাপ্টেন শুভমান গিল, চিন্তিত বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। রোহিতের

অবসর নিয়ে জল্পনা, ব্যাট হাতে জবাব দেওয়ার পর মুখ খুললেন শর্মা, স্বয়ং জানালেন নিজের লক্ষ্যের কথা। ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সাথে হাতাহাতি মারপিট, আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্ত শুরু করল ফিফা।

ইউক্রেনের কাছে পণ্যবাহী জাহাজে হামলায় নিহত চার ভারতীয়, গুরুতর আহত আরও এক, তীব্র নিন্দা নয়াদিল্লির। কেন্দ্র ককরোচ আন্তরিকতা ওয়াংচুক তবু অনশনে, সংসদ অভিযান ঘিরে সংঘর্ষের সময়ই শাহ ধর্মেন্দ্র চার ঘণ্টার বৈঠক। দেশে ফিরল বিশ্বজয়ী স্পেন, বাস প্যারেড, রাজপরিবারের সঙ্গে দেখা, কী কী রয়েছে রন্দ্রি ইয়ামালদের আনন্দ উদযাপনের তালিকায়? 74 বছরে প্রথমবার বিশ্বসুন্দরীর মঞ্চে পাকিস্তান, 24 বছরের অনিকার হাত ধরে ইতিহাস জিন্নার দেশের। ভালো অভিনেতারা সবসময় ভালো সহ অভিনেতা হন না, নাসিরুদ্দিনের স্যার তাদের মধ্যে ব্যতিক্রমী, মানবিক, বললেন অমৃতা। বিশ্বকাপজয়ী ইয়ামালদের বিশেষ আংটি দিয়েছে ফিফা, তা কিনতে পারেন সমর্থকেরাও। মার্কিন হামলার বদলা নিতে ইরানে কট্টরপন্থীদের অভ্যুত্থান, যুদ্ধ থামাতে বলায় চাপে 3 মহারথী। আমেরিকার সঙ্গে পুরোদস্তর যুদ্ধ চলছে, ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি, হামলা চললে অধিকার তারা ছাড়বেন না। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান অভিষেক, হাইকোর্ট বলল আগে SSKM এ যান রিপোর্ট দেখে তারপর। ডেকুর তুলছে আগ্নেয়গিরি, বেরোচ্ছে সোনার কণা, দিনে 80 গ্রাম করে স্বর্ণোদ্গার হয়ে চলেছে বরফের দেশে। সত্যি নেট প্রভাবের সঙ্গে প্রেম করছেন অর্জুন, জল্পনা নিয়ে এবার মুখ করলেন সাহিবা নিজেই। বৃষ্টি ব্যারিকেড উপেক্ষা করেই বিক্ষোভ দিল্লিতে, সংসদ অভিযানের পর কোন কোন পথে আরশুল আন্দোলন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, কলকাতা বিমানবন্দরে ভাঙা হবে 134 বছর পুরনো মসজিদ। ভুল চিকিৎসায় অঙ্গহানির অভিযোগ দায়ের FIR, সেবাশ্রয় কি গলার কাটা হচ্ছে অভিষেকের?

ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার। ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু। দিনে 15 ঘন্টা কাজ, খাবার জুড়ত না ঠিকঠাক, 3 মাস খেটে বেতন পাননি দাবি ওমানে যাওয়া হায়দ্রাবাদের মহিলার। মূল্যই নেই ট্রাম্পের সইয়ের, সমঝোতা বাতিল, অন্তরাল থেকে মুখ খুললেন মজুতপা, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি। জর্ডনে মার্কিন সেনাদের মৃত্যুর বদলা, ইরানে আক্রমণের জাজ বাড়িয়ে দিল আমেরিকা, পরপর ক্ষেপণাস্ত্র বর্ষণ। পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে উদ্বেগ বাড়ছে রাষ্ট্রপুঞ্জের। জর্ডনে 2টি সেনাঘাঁটিতে হামলা ইরানের, আহত বহু মার্কিন সেনা, বিস্ফোরণ কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র এবং জল শোধনাগার।

ফেলেস্তাইনের বন্দিরা যাতে পালাতে না পারেন, এবার কুমির ভরা পরিখায় ঘেরা জেলখানা নির্মাণের ঘোষণা ইসরায়েলের। আই হ্যাভ এ প্ল্যান। ব্রিটেনের 59তম প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে বার্তা বার্নহামের করলেন পাঁচ দফা অঙ্গীকার। ঘুরে দাঁড়াতে মরিয়া আওয়ামী লীগ, রুখতে তৈরি সরকারও। ইরানে মার্কিন বাহিনীর হামলা চলছেই, জবাব দিচ্ছে তেহরানও। পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালুচ বিদ্রোহীদের, বোমায় ওড়ানো হলো বাস, হত 45 সেনা, আহত অনেকেই। মঙ্গলবার থেকেই শুরু কলকাতা ডার্বির টিকিট বিক্রি, কীভাবে কাটা যাবে শনিবারের বড় ম্যাচের টিকিট? মেসিকে টপকে বিশ্বকাপে সোনার বল রদ্রির, আদৌ কি স্পেনের মিডফিল্ডার এই পুরস্কারের যোগ্য? মুখ করলেন সতীর্থ কুকুরেয়া। আর্জেন্টিনার হারের পরে দেশে দাঙ্গা, কাঁদানে গ্যাস নিয়ে সামলাল পুলিশ, হারলেও মেসি বিশ্বের সেরা বলে দিলেন আর্জেন্টিনীয়রা। ফাইনালে গুরু শিষ্যের লড়াই, গুরু দক্ষিণা দেওয়া হলো না আর্জেন্টিনার কোচের, বিশ্বকাপ জিতেও স্পেনের কোচ ব্যর্থই।

আরও এক কোচের ইস্তফা, বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে ছিটকে যাওয়া, দলের দায়িত্ব ছাড়লেন ফরাসি কোচ। ভিশন 2028-এর শিবিরে হাজির সৌরভ ক্রিকেটারদের সঙ্গে দেখা করে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ।

রাজারহাটে বিস্ফোরণে গ্রেফতার আরও এক কর্তব্যরত পুলিশের মোবাইল ও হেডফোন ব্যবহারে হ্রাস লালবাজারের। SRFTI এ যৌন হেনস্থায় পদক্ষেপ কবে? সৌরভ পড়ুয়ারা। সংরক্ষণে প্রশ্নে পাখি প্রেমীদের নজরে পেঁচা সমীক্ষা। শ্রোতা বন্ধুরা শুনছিলেন পত্রিকা থেকে নেওয়া সংবাদ শিরোনাম। এর সাথে শেষ হলো আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান। যেতে যেতে আবারও সবাইকে আগামী সুপ্রভাত অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। অনুষ্ঠান শুনছেন 103.2 MHz আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

এবারে ভক্তি শুদ্ধ অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটি শুনবেন সুরেশ ওয়াদকারের কণ্ঠে।

গানটি শুনছিলেন হরিহরনের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, শেষ হলো ভক্তিসুধা অনুষ্ঠান। এবারে পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে প্রথমে কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ, এর অববাহিত পরে শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসিডোনিয়ায়। আজ তিনি সে দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিসিজিআই দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন কিউ ডেঙ্গার বাজারজাত করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ভারতের পিভি সিন্ধু চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ খেলতে নামবেন। আসছে বিস্তারিত খবরে। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ায় পৌঁছেছেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম উত্তর ম্যাসিডোনিয়া সফর। সফরকালে শ্রীমতী মুর্মু ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজা নোভোস্কার দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিস্ট্রিজান মিকস্কি, সংসদের অধ্যক্ষ আফরিম গাসির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। উত্তর ম্যাসিডোনিয়ার সংসদীয় বক্তব্য রাখবেন তিনি। ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামেও তাঁর ভাষণ দেওয়ার কথা। সেন্ট স্পাস চার্চও পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। এর আগে গতকাল মলদোভার চিসিনৌতে অনুষ্ঠিত ভারত মলদোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জ্যাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেস আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেছেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা, বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধি

0: এর বিষয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, পানামার বিদেশমন্ত্রীর ভারত সফর দুদেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে যোগাযোগের ধারাবাহিকতাকে আরও এগিয়ে দেবে।
1: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India-SICA ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ভারত দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে। ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারে বিক্রির অনুমতি দিয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে টাকেদা দাবি করেছে। 4 থেকে 60 বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া যাবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এই টিকা নিতে পারবেন। 4 ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং আর্জেন্টিনা সহ 40টিরও বেশি দেশে এই ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হবার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় 4 ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে 5 জন ভারতীয় সহ মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছে মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বার্ধক্য ও বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। 1 অগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি NSP এর আওতায় এই মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানো হলো। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়েছে, যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা পৌঁছে যাবে। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের জনগণ যে ভরসা ও বিশ্বাস নিয়ে তাঁর সরকারকে নির্বাচিত করেছে, তাদের সেই প্রত্যাশা পূরণ করাই তাঁর সরকারের অঙ্গীকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1993-এর 21 জুলাই পুলিশের গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট গতকাল বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। 21 জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ওই ঘটনায় আইনসম্মত ও পূর্ণাঙ্গ তদন্ত হয়নি, বহু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া যায়নি।
2: মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি। কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল, যেখানে গুলি চালনা হয়েছিল তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। যে গুলি চালনা হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক।
0: ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা এর উদ্বোধন করবেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পশ্চিমবঙ্গের 24টি নির্বাচনী জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। ভারতের পাশাপাশি অন্যান্য দেশের নির্বাচনের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং নির্বাচন বিশেষজ্ঞ এতে অংশ নেবেন। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টি, হর্পাবান ও ভূমিধসে গতকাল 1 মহিলা ও তার 2 শিশুসহ 11 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত 3 দিনে মৃতের সংখ্যা বেড়ে হল 23, এখনও 7 জন নিখোঁজ। উপরাজ্যপাল মনোজ সিনহা কয়েকটি জায়গায় ইতোমধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাজৌরি ও পুঞ্চের মৃতদের পরিবার পিছু 6 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান এবং মুজাফরাবাদের কিছু অংশে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দিল্লি

0: হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, কোঙ্কণ ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশেও ভারী বৃষ্টি হতে পারে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে ভারী বৃষ্টির জেরে হড়পাবানে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জন, 100-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বন্যায় ওই প্রদেশের গুরুতর ক্ষতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডনে 2 জন ও ইরাকে 1 মার্কিন সেনা নিহত হবার পর গতকাল ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতোমধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেনকমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায় যে তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে 3 রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। IRGC-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে তারা বাহরিনের আল শাখির বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ড্রোন রক্ষণাবেক্ষণ ও রিপেয়ার হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের PV সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ 32 এ স্বদেশীয় উন্নতি হুদার মুখোমুখি হবে। দেবিকা সিহাগো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে রয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি এবং HS প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসেডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের মৃত্যুতে আজ রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওই সময় রাজ্যে সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সমস্ত ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকবে। তাঁর অকাল প্রয়াণে রাজ্য মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করেছে। প্রয়াত পুলিশ মহানির্দেশকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল মন্ত্রিসভার বৈঠকে 2 মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, গতকাল DG অনুরাগের মৃত্যু হয়। আগরতলায় রাজ্য পুলিশ সদর দপ্তরে তাঁর অফিসের বাথরুম থেকে দেহ উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও GB হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের পর DG-র মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত পুলিশ মহানির্দেশক অনুরাগের প্রতি আজ শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য পুলিশ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সকাল 8:30 আগরতলায় পুলিশ সদর দপ্তরে কফিন বন্দি দেহ নেওয়া হবে। এখানে রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনিক কর্তারা, বিভিন্ন জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব শেষ শ্রদ্ধা জানাবেন। পুলিশ বাহিনীর পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত DG-কে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে প্রয়াত DG-র দেহ মহাকরণ নেওয়া হবে। সেখান থেকে MBB এয়ারপোর্ট হয়ে বিমানে কফিন বন্দি দেহ দিল্লিতে নেওয়া হবে। অনুরাগের মৃত্যুর পর রাজ্য পুলিশের মহানির্দেশকের দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ মহানির্দেশক GS রাও। গতকাল রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের উপসচিব PDev Verma এক বিবৃতিতে এই আদেশের কথা জানিয়েছেন। সংসদের বাদল অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে। লোকসভায় প্রয়াত 6 জন প্রাক্তন সদস্য এবং কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রশ্নোত্তর পর্ব শুরু হলে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অযোধ্যা ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে লোকসভার অধিবেশন বারবার মুলতুবি করা হয়। রাজ্যসভাতেও একই ইস্যুতে হট্টগোল হয়। লোকসভায় অধ্যক্ষ ওম বিরলা বিরোধী দলের সদস্যদের সভার সুষ্ঠু কার্যক্রমে সহযোগিতা করতে এবং শিষ্টাচার বজায় রাখতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি সর্বজনীন স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা লাভ করেছে। গতকাল সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ চত্বরে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। স্কাইরুট স্টার্টআপ টিমের সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ভারতের যুব সমাজ মহাকাশে এক নতুন যাত্রার সূচনা করেছে। ভারতের তরুণদের সম্ভাবনা ও আকাঙ্ক্ষা মহাকাশের মতোই অসীম। সংসদের বাদল অধিবেশন ফলপ্রসূ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আজ সন্ধ্যায় পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হবে ঐতিহ্যবাহী খার্চি পূজার আচার অনুষ্ঠান। আগামীকাল থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিন ব্যাপী খার্চি পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে ইতিমধ্যে মেলা প্রাঙ্গণে

প্রস্তুতি জোর কদমে চলছে। উল্লেখ্য, এবছর খার্চি মেলার ভাবনা এক পের মাকে নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। আকাশবাণী আগরতলা কেন্দ্রে গতকাল থেকে শুরু হয়েছে রিপেয়ারিং অফ DBS MPS কর্মশালা। 5 দিনের এই কর্মশালায় অংশ নিয়েছেন উত্তর পূর্ব রাজ্যগুলোর আকাশবাণী কেন্দ্রের কারিগরি বিভাগের আধিকারিক ও কর্মীগণ। অনুষ্ঠানের সূচনা করেন উত্তর পূর্বাঞ্চলের কারিগরি বিভাগের উপমহানির্দেশক হেমন্ত নোরেম। তিনি তাঁর ভাষণে আকাশবাণী কেন্দ্রগুলিতে উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহারের উপর জোর দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কারিগরি প্রশাসনিক অনুষ্ঠান বিভাগের প্রধান এবং অন্য কর্মীগণ। TFA পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 2-0 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলা, গোমতী, সিপাহী জেলা, ঊনকোটি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কোকতুমা পুরী ও বিথিকা দেববর্মা হায়ুনি দাংশ ভারত বেভাগতে গোসিমুংতে ইয়াচাকমং মানি টংহনি শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মিয়া সংসদ নিয়ে ওয়াতেমলনি অধিবেশন চেংনা সেকাং কক্তুমা থুমনাই রকন মকগ্ন শাখা ব স্কাইরুট স্টার্ট আপ টিম নিয়ে কাহাম মান মারেনি ক খুরসাউ মন্ত্রী বক্রক শাখা ভারত নিয়ে শিকলা হদা নখায়ুং কাইশাক কতাল লাম চেঙ্গে রেখা ভারত নিয়ে শিকলা আচাইসংনি রংমারি তেমুচুংমা তাবুক নখায়ুং হাইন কুয়ার অংজা সংসদ নিয়ে অ অধিবেশন চাষামং গনাং অঙ্গান হনে খাকামুংনি ক গো শাখা ব সংসদ নিয়ে ওয়াতিমলনি অধিবেশন মিয়া নিসিমি চেংজাগ লোকসভাও থুইজাকা নাগাতে থুইজাক আগিনী খড়গদক আদং তে কাতারনি ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানিনি বুখাক বরমিয়া ফারজাখা সুংমুং ককফিল রুমুং চেংজাখে নিট আমচুকমুংনি সুংমুং কাংবলাই কেশে কেরেংতে অযোধ্যা ইস্যু নতুন ক্যাবেংনাই বদল রুগ্নি খরাংতি সামাবাই লোকসভা অধিবেশন ওয়াই কবাং মথাক তনি যাগ রাজ্যসভা ব অ ইস্যু নতুন খরাংতি সালাইমুং অঙ্গ লোকসভানি স্পিকার ওম বিল্লা ক্যাবেংনাই বদলনি আদং রুগ্ন পান্ডানো টংকচাংতাই পাইরেনানি চুবানানি কইমুং নারুগু হাস্তে পুলিশনি দাগিফাং অকরা অনুরাগ থিজামাবাই তিনি হাস্তেও বসংখা খামানি পালাইনানি চংখা হাস্তে হাপাং অজরা হাস্তে নি বসংবানা কষা কারিজাক টঙ্গানো তৈ হুকুমো পান্ডারক যতন মোথাকজাক টঙ্গানো অ থিজামাবাই ন হাস্তে মন্ত্রিসভা খা খামানি ফুনুকা থিজানায় দাগিফাং অকরানো মৈতুখলাই মিয়া মন্ত্রিসভানি আচুকলাইমাও সতী নৈ শিরিংসরব পালাইলাইখা মিয়া আগরতলা হাস্তে পুলিশ সদর নাইকুঙ্গ বিনি হাবানকনি শাকসরাং নগ বিনি মাং মানো বন লগি লগিন আগরতলা জীবি শাখাম নগ তেলাঙ্গাই থাকে শাক নাইনের বন থৈকা হই শাকলাইখা হাস্তে পুলিশনি দাগিফাং অকরা অনুরাগ থেজামাবাই তিনি পাইথাকনি খা খামানি ইয়াফারানো হাস্তে পুলিশ পুলিশ সদর বেডেক শাকলাইখা ফুংনি দামচার তামুই সতী থামচিও আগরতলানি পুলিশ সদর বেডেকও মাংকথেই তুবু জাগানো আরও ন হাস্তে হাপাংনি কুচুক বেরেমনি প্রশাসননি আদংসং জুদা জুদা লুকু আদংতে আলাইদা মুঙ্গনাং আদং রক পাইথাকনি খা খামানি বরম ইয়াফারানো পুলিশ নাইমথাংনি বুখাকতে রাষ্ট্রীয় বরম ইয়াফারানো আবুনি উলো তাংন কতর তেলাং জাগানো তে পাইথাগো আগরতলা বীরখুম খলানি সিমি দিল্লিও অনুরাগ থৈমানি ইয়াগুলো হাস্তে পুলিশনি দাগিফাং অকরানি বার্জা মানখা পুলিশনি আলাইদা দাগিফাং জি এস রাও মিয়া হাস্তে হাপাংনি প্রশাসনের সচিব ইয়াকচু পি দেব বর্মা অকক্তমানো শাকলাইখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অতালনি নৈচিতক শালমারি কক্তিশালনি ফুং দামচিসাও আকাশবাণী নিয়ে মন কে বাত পান্ডাও হা কতরতে বই হা কত নিলুকুরক বাই ককলাম সালাইয়ান অবঙ্গানে মন কে বাত নি ফিল সারা থামচিদক বেরেমনি পান্ডা মন্ত্রী বক্রক লুকুরক নবরকনি ওয়ান সুকমা খাকামা কক মন কে বাত রহরনানি বাগে কবকা মাইগভ ওপেন ফোরাম এবাখে নমো অ্যাপসো লুকুরক ওয়ান সুকমুরক রহরে মানানো টোল ফ্রি নম্বর 1800117800 অ নাম্বার কল খেলাই হিন্দি এবা ইংরাজি বাই ওয়ান সুকমুরক রেকর্ড খেলাই মানানো আবনো কারেব 1922 নম্বর মিস কল রিউ যে লিঙ্ক মানানো আরব এস এম এস খেলাই মানবাই।

ইনে ফোন লাইন অতালনি বুসকাং শালনি চিবরি শালমারি জোড়া ফিয়কজাক টঙ্গানো তিনি সানজা জোড়াও কচাম আগরতলানি চিবরি মতাই খরনি সাইদ্রা তৈমাও চিবরি মতাই নতুকুড়ি জাগানো আরুনি বিশিং তিনো চেংজাগানো শিরিশি তিনি খাটছি তের খানানি সেমি নৈচি চার জুলাই জোড়া শালসনি রমৈন্য অবানিক সংসার জাগানো তাকলাই ও তেরনি ওয়ানসুক টাঙ্গা এক পের মা কি নাম আকাশবাণী আগরতলা কেন্দ্র মিয়ানি সেমি চেংজাখা রিপেয়ারিং অফ দ্য BSMPS লয় খেলাইমুং শালবার রমুই চলিনায় অ লয় খেলাইমুঙ্গ শালচি শালকা আমচানি আকাশবাণী কেন্দ্রনি ইঞ্জিনিয়ার বেডিকনি অফিসার রক তে সেবুক রক মানজাখা ও শালনি পান্দানু চেঙ্গরিখা শালচি শালকা আমচানি আকাশবাণী ইঞ্জিনিয়ার বেডিকনি দাগিফাং অক্রাইয়াকচু হেমন্ত নুরেম ককনারক থানি থাঙ্গে আরও বসাকা আকাশবাণী কেন্দ্র কতাল তাংসেপ সামুঙ্গ ফনাংনানি শাখা ফান বক্সিনখা লয় খেলাইমুং পান্দ আকাশবাণী কেন্দ্রনি জুদা জুদা বেডিকনি আদং রোগব আরও মানজাখা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানী উলনি বেরেমো মিয়া লেফুঙ্গা ব্লকনি রাজঘাট হেলথ সাব সেন্টারও শাখাম শিবির কাইসা সংসা জাখা আরও জুদা জুদা বেরেমনি ক্যান্সার স্ক্রিনিং রক আমযোগই নাইজাখা TFI বাই নাইকলজাক অরণি নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইমুঙ্গ মিয়া হরনি থংমাও ত্রিবেণী সংঘ কপ্লাই ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংমাও ত্রিবেণী সংঘ নৈবুক চাগুলনি ফেরবাই বীরেন্দ্র ক্লাবন মেচেনখা বুসকাং দামনি চিপ্রিয় শালচি গুমতি সিপাহীজলা উনকুটিতে শালগ্রা হাঙ্কর কবাং ওয়াতে ওয়াউই মানু হুনে হজাক মৌরিখা নবার তৈবার নাইখুং তিনি শালনি শাকানি তংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আগরতলাও তিনি আইচুক বুখাগ খামানি তংমারি তংমানি নৈচেবা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ককতুমা পরিমং তাবুক জোড়াতে অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই খালাই জাগানো হরনি দামস নিতামই সতী বুড়ি জীব

0: গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহা।

0: বিকাশ জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হন, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: আকাশবাণী কৈলাসহর শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন ভক্তিমূলক গান।

শুনলেন ভক্তিমূলক গান। শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। শ্রোতামন্দির অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে প্রথমে দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন, এর অববাহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

0: নমস্কার শ্রোতা বন্ধু, সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। শ্রোতা বন্ধু, ধৈর্য আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস, আর সেই ধৈর্যকে আমরা ধরে রেখে ধৈর্যকে নিয়েই সামনে এগিয়ে যেতে হয়। তো সেই ব্যাপারে না হয় আপনারাই কিছু বলবেন, আর তার আগে অনুষ্ঠান শুরু করার আগে সব শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, আজ আপনারা অবশ্যই ভক্তিমূলক গানের অনুরোধ করবেন। আজ আমরা সুরের ভেলায় ভক্তিমূলক গান, ভজন, অতুল প্রসাদ রজনীকান্তের গান, এরকম গানই শোনাব। তো সকল শ্রোতা বন্ধুর কাছে আমার অনুরোধ, সুরের ভেলা অনুষ্ঠানে আজ আপনারা অবশ্যই ভক্তিগীতির অনুরোধ করবেন। তো দেখি অনুষ্ঠানের প্রথম শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি আশুতোষ দেবনাথ, এই মুহূর্তে ধর্মনগর আমাদের আকাশবাণী কৈলাস শহরের নিয়মিত শ্রোতা অবিনাশ তেলি ভাইয়ের বাড়িতে রয়েছি। সঙ্গে দেখা করার জন্য এসেছি আমি।
0: ভালো লাগলো, তাহলে দুই বন্ধু নিশ্চয়ই একসঙ্গেই আছেন।
1: একদম, উনার ফোনটা লেগেছে, আমার হাতে দিয়ে দিল।
0: আচ্ছা, তো বলুন আজ কি গান শোনাবো। অবশ্যই ভক্তি গীতি প্রথমেই বলেছিলাম।
1: কিন্তু আপনি তো বলেছেন ভক্তি গীতি, আজকে কিন্তু আমি আপনার কথা শোনার আগেই একদম তৈরি ছিলাম যে আজকে একটা ভক্তি গীতেই শুনব। তো আমার ভীষণ ভালো লাগা শিল্পী ইন্দ্রজিৎ চক্রবর্তী, তো ওনার কণ্ঠে একখানা শ্যামাসঙ্গীত শুনিয়ে দিন। গানটা হচ্ছে মা যদি আনন্দময়ী।
0: মা যদি আনন্দময়ী, হ্যাঁ হবে,
1: দুর্দান্ত একখানা গান দিদি ভাই, সবার ভালো লাগবে এই গানটা।
0: অবশ্যই।
1: আর আমাদের অবিনাশ ভাইয়ের রেডিওটা ক্লিয়ার ঠিক আসছে না,
0: আচ্ছা,
1: জানি না কেন, কি ধৈর্য নিয়ে কি জানি কথা
0: হ্যাঁ
1: বলছিলেন
0: বলছিলাম,
1: আপনি।
0: মানুষ যদি ধৈর্যচ্যুত হয় তাহলে কি হতে পারে, আর ধৈর্য মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ।
1: ধৈর্যচ্যুত হলে তো দিদি ভাই ক্ষতি হবে, ভালো তো হবে না, ধৈর্য রাখতে হয়। হ্যাঁ, আমি যদি ধৈর্য হারিয়ে ফেলি তাহলে তো আমার মাথাও ঠিকঠাক কাজ করবে না, কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ, কোন কাজটা উচিত কোন কাজটা উচিত হবে না, সেটা কিন্তু করব না ধৈর্য যদি হারিয়ে ফেলি। তো ধৈর্য তো রাখা উচিত
0: অবশ্যই, প্রত্যেক মানুষের জীবনে চলার পথে অবশ্যই ধৈর্যকে অবশ্যই ধরে রাখা দরকার, তাই তো বলছেন।
1: একদম।
0: তো ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান। ভালো লাগলো কথা শুনে, কথা হবে আবারও। নমস্কার,
1: সবাইকে নিয়ে শুনবো দিদি, আপনিও শুনবেন
0: অবশ্যই।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার নুগেন।
0: হ্যাঁ নমস্কার,
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: প্রথমে আপনাদের সবাইকে আজকে আমাদের ঘরে ঘরে দেবী ভক্তারিণীর পুজো হচ্ছে, তাই বিপদনাশিনী দেবীর পুজো উপলক্ষে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর সবার জীবনে আসুক শান্তি এবং সবার মঙ্গল হোক সেই কামনা করছি। আর বিপত্তারিণী দেবীর চরণে আমি সেই মানে সেইটুকু চাইছি যাতে সবার শান্তি হয়।
0: মা বিপত্তারিণী সবাইকে বিপদ থেকে উদ্ধার করুন, এটাই তো।
1: তিনি মহামায়া দেবী দুর্গা, তিনি আসলে এক রূপ ধরেছেন বিপত্তারিণী। আসলে তিনি আমাদের মানে দেবী, আমাদের বিপদ সংকট সবকিছু নাশ করে দেন তিনি। আর বিশেষ করে আজকে একটি বিষয় রেখেছেন, আমি আসলে একটা কথা বলে ফেলি, আমি খবর নিয়েছি আশুতোষ দেবনাথ দাদা, তিনি বলেছেন, জিজ্ঞেস করেছিলাম যে আজকে কে এসেছেন, আমি একটু বাইরে আছি কিন্তু একটা তো একেবারে আসছে না।
0: আচ্ছা শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে তো,
1: আপনার কথা আমি শুনতে পারছি।
0: আচ্ছা তো আপনার গানের অনুরোধটা আগে বলে ফেলুন।
1: এর মাধ্যমটা আমরা পাচ্ছি না, অ্যাপটা খালি শুধু ঘুরছে আজকে।
0: অ্যাপটা ঘুরছে,
1: জানি না এখন আমার বেলায় সেটা হচ্ছে না অন্যর বেলায় হচ্ছে।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি
1: রাজ্যের ফোন এসে গেলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন।
0: আচ্ছা ঠিক আছে, তো বলুন গানের অনুরোধটা জেনে নেই।
1: কোনো কোনো সময় মনে করুন আমার ঘুরছে, আমার মানে অ্যাপ আসছে।

0: অন্য আসে না আমার
1: হতে পারে এক একটা অঞ্চলে এক এক রকম হয়ে থাকে তো
0: দেখেছি এরকম পাঁচ বছর আগে বাপটাও কি জানে আর কিছু শ্রোতা বন্ধুরা বলছেন মেয়ে ভাসছে না তখন আমি পাঁচ সময় আর বিশ্বাস হতো না এখন দেখি না আমার ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে
1: আচ্ছা তো গানের অনুরোধটা আগে জানি
0: আজকের গান আমি শুনতে চাই বিশেষ করে মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে
1: ঠিক আছে
0: আজকের দিনে গানটা শুনতে চাই বুঝতে পেরেছেন আর এখন আমি প্রাসঙ্গিক কথা বলি আজকের যে বিষয় রেখেছেন ধৈর্য ধরা বা ধৈর্যটাকে ইয়ে করে রাখা ঠিক না ধৈর্য শক্তি কার কত আসলে দেখুন দিদি ভাই একটা কথা বলি আপনাকে আমি মনে করি ধৈর্য ধরে রাখাটা অত্যন্ত প্রয়োজন আমাদের রাখতে হয় কারণ দেখুন আজকে বললাম কালকে সেটা লাগবে বা কালকে দিতে হবে তা কিন্তু নয় কিছুদিন হয়তো বা অপেক্ষা করে বসছে অটোমেটিক আমাদের সবার ভালো হবে মঙ্গল হবে তাই অধৈর্য হওয়া মানে
1: কোনো কারণে অধৈর্য বা ধৈর্য হারিয়ে ফেললে আমরা নিজেদের চিন্তা ভাবনাকে সঠিক পথে পরিচালিত করতে পারবো না অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা তাই তো
0: আমি একটা কথা বলি আপনাকে যারা অধৈর্য হয়ে যান সেকেন্ড সময় ওনারা কিন্তু মানে কি জানেন ওনারা রাগি রাগি এই ধরনের রাগি হয় অথচ অহংকার থাকে ওনারা কোনোদিন সফল হতে পারেন না আর হতে পারবে না ঠিক না আর যারা ধৈর্য শক্তি ঠিক রেখে চলবে ওনারা সফল হতে পারবে সব ব্যাপারে সেটুকু বললাম আর বিশেষ করে অনুষ্ঠান যারা শুনছেন সবাইকে নিয়ে শুনতে চাই আর আপনিও শুনবেন
1: অবশ্যই পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান ভালো থাকবেন নমস্কার।

0: হ্যালো, সুরের ফেলা।
1: হ্যালো, নমস্কার নবীনদি।
0: নমস্কার,
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, তো প্রথমে গানের কথা বলে ফেলি।
0: হ্যাঁ
1: তো আজকে আমাকে শুনে দেবেন, মায়ের পায়ে জবা হয়ে উঠলো ফুটে মন, কুমার শানু বলছে। আর ধৈর্য নিয়ে কোথাও আছে হচ্ছে, তো দেখুন ধৈর্য আমাদের অবশ্যই একটা প্রয়োজনীয়। কারণ দেখুন, আমরা সবসময় যদি ধৈর্য হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেক কাজকর্ম ফেলে আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই। চিন্তা যদি আমরা থাকে তাহলে আমরা স্বাস্থ্যের জন্য খুবই মানে ক্ষতিকারক। সেই জন্য কিন্তু আমাদের ধৈর্য সবসময় ধরে রাখতে হয়। যেমন আপনাদের স্টেশন দেখুন আমরা ফোন করি, তখন কিন্তু সেটাও আমাদের একটা ধৈর্য পরীক্ষা। কারণ আমরা এই 1 ঘন্টা ধরে পরিশ্রম মানে অনবরত ট্রাই করতে করতে যদি লাইনটা না পাই, তাহলে যদি ধৈর্য হারিয়ে যদি বলি যে না আর আর থেকে আর কল করবো, সেটাও কিন্তু আমাদের একটা পরীক্ষা। সেজন্য কিন্তু আমরা কিন্তু ধৈর্য ধরে ট্রাই করতেও থাকি। আর অনেক ক্ষেত্রে যেমন বর্ষা সিজন চলছে, তো কিছু কিছু দেখবেন কুমারঘাটে বন্যা এসেছিল, তো অনেক মানুষ প্রাণ শিবিরে গিয়েছেন আর অনেক যায়নি। তো ওনারা সেটা ধৈর্য ধরে ছিলেন যে হয়তো এখন কমে যাবে কমে যাবে, সেটা কিন্তু ওনাদের একটা ধৈর্য পরীক্ষা ছিল। সেভাবে কিন্তু আমাদের জীবনে নানান পরীক্ষা সেভাবে চলতে থাকে, সেভাবে কিন্তু আমরা ধৈর্যটাকে হারিয়ে যাতে না যাই সেজন্য কিন্তু আজকে একটা টপিক রেখেছেন খুবই ভালো, এই ধৈর্য নিয়ে।
0: ধৈর্য একটা ভালো গুণ, সেটাই বলতে চাইছেন।
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
0: অবশ্যই, পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন, ভালো থাকবেন।
1: হ্যাঁ ঠিক আছে, সবারকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
0: অবশ্যই।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো, সুরের ভেলা?
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যাঁ হ্যাঁ, আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: অবশ্যই ভালো আছেন।
0: হ্যাঁ ভালো আছি।
1: তবে একটা কথা বলি,
0: হুম
1: যে আজকের বিষয়টা সাজিয়েছেন ধৈর্য,
0: হ্যাঁ অবশ্যই।
1: ধৈর্য হারা বা ধৈর্য ধরা, এই দুটো ব্যাপার নিয়ে, তাই না?
0: অবশ্যই। তার আগে গানের পছন্দটা বলুন।
1: অনেক কথা বলার আগে কোন কথা যে বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছে, দিয়েছি জলাঞ্জলি। এই গানটা অবশ্যই যে এমন না, যে কোনো শিল্পী হলেই চলবে।
0: এটা
1: আর
0: হ্যাঁ, এটা কি ভক্তিগীতি?
1: হ্যালো,
0: হ্যাঁ, এটা কি ধরনের গান একটু বলুন।
1: এই গানটা শুনেননি আপনি?
0: হ্যাঁ না, আমি শুনিনি, সেটাই সেজন্যই বলছিলাম।
1: তোমার অনেক
0: না না,
1: কথা
0: আমি
1: বলার
0: এটা কি
1: ছিল,
0: এটা কি
1: কোন
0: ভক্তিগীতির
1: কথা
0: পর্যায়ে
1: যে বল।
0: পড়ছে নাকি? আমি ওটা আমার জানা নেই আর কি। ওটা কি ভক্তিগীতির পর্যায়ে পড়ছে নাকি আধুনিক?
1: এটা রবীন্দ্রনাথের গান।
0: ও আচ্ছা, আরেকবার লাইনটা বলুন।
1: অনেক কথা বলার আগে কোন কথা যে বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। এখন বোঝা গেছে? হ্যালো,
0: অনেক কথা বলার আগে
1: তোমার কথা
0: কিন্তু গানখানি তো পাচ্ছি না।
1: বোঝার ভাষা দিয়েছি জলাঞ্জলি।
0: অনেক কথা বলার আগে আমি খুঁজছি, দেখি।
1: অনেক কথা বলার আগে কোন কথা যে বলি, এরকম গানটা।
0: অনেক কথা না, কে গানটা তো পেলাম না।
1: পাওয়া যাচ্ছে না?
0: হুম হুম
1: তাহলে অন্যটা
0: হ্যাঁ
1: দি।
0: বলুন। হ্যাঁ বলুন।
1: তাহলে অন্য গানটা হলো এরকম, কুমার শানু গেয়েছেন, কুমার শানুর একটা গান আছে,
0: আমরা কিন্তু আজকে ভক্তিগীতি শোনাচ্ছি।
1: তাই?
0: হ্যাঁ হ্যাঁ,
1: এই রে, তাহলে ভক্তি গীতির ব্যাপারে আর
0: হতে পারে
1: একটা গান।
0: রবীন্দ্রসঙ্গীতের মধ্যেও তো পূজা পর্যায়ের
1: হ্যাঁ
0: গান
1: হ্যাঁ,
0: থাকে।
1: পূজা পর্যায়ে আছে।
0: হ্যাঁ
1: আচ্ছা,
0: থাকে।
1: আর একটা কথা বলি, তোমার তোমার কথা হেতা কেহ তো বলে না,
0: আচ্ছা।
1: মিছে করে কোলাহল, সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেতা কেহ তো বলে না, মিছে করে শুধু।

0: এরকম গানটা।
1: হ্যাঁ
0: আচ্ছা, তো ব্যাপারটা বলি, ধৈর্যর আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন, ধৈর্য ধরো বিপদ কেটে যাবে। কোনো কাজ করতে গিয়ে যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, কিন্তু তোমার চেষ্টা, এই অম্লান চেষ্টাই তোমাকে একদিন মুক্তির দিকে নিয়ে যাবে। সত্যি, আমরা একটা পর্যায়ে আমরা অনেক ধৈর্য ধরি, ধৈর্য ধরতে ধরতে একেবারে ধৈর্যের পারদ একেবারে, কি বলবো, একেবারে খাপ ছাড়া হয়ে যায়, যার ফলে অনেকটা মন বিরক্ত হয়ে পড়ে। তো সে জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ঠিকঠাক ভাবে ধৈর্য ধরি, আমরা জানি, আমার পৌরাণিক আখ্যানে দেখেছি সবরির প্রতীক্ষা, সবরি প্রতীক্ষা করেছিলেন আমার রাম রাজা আসবেন আমার সেই পর্ণ কুটিরে, তিনি সেই ধৈর্য ধরে বসেছিলেন। তিনি একেবারে শরীর চর্মসার হয়ে গেছিল, জলঝোলা হয়ে গেছিল, তবুও তিনি আশা ছাড়েননি, আমার রাম আসবেন। হ্যাঁ, সত্যি একেবারে শেষের দিকে রাম এসেছিলেন, সবরির প্রতীক্ষা সফল হলো। তো আমাদের ধৈর্য ধরার ব্যাপারটা ঠিক, আমরা ধৈর্য ধরবো, কিন্তু ধৈর্যে ধরার ব্যাপারে আমাদের সদর্থক ভূমিকা নিতে হবে। যদি আমরা ঠিকঠাক শুধু ঘরে বসে থাকি, ঠাকুর এক জায়গায় বলছেন, কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছল নরক পথ। আমরা চিন্তা করি শুধু আর কর্ম করি না, তাহলে হয়তোবা আমাদের অবশ্যই সেই অম্লান সেই চেষ্টা ঠিকঠাক ভাবে বিড়ম্বনায়, মানে ঠিকঠাক ভাবে সেই গোলে

0: পৌঁছবে হবে না। তাই ধৈর্য আমাদের ধরতে হবে, আর ধৈর্য হারা যদি হয় তাহলে সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে,
1: হ্যাঁ,
0: তাই না?
1: সিদ্ধান্ত অনেক
0: তো
1: সময় আমরা ভুল নিয়ে ফেলি।
0: হম হম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিছু বন্ধুরা আছেন, আমার বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন, আর অবিনাশ ভাই ধর্মনগর থেকে শুনবে, সুমন মহুরী, তারপর আমার দেবজিৎ দাস, সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, তার নাসির ভাই, আর আমার ছোট বোন অম্বলিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য।
1: সবার জন্যই পাঠিয়ে দিলাম, সবার জন্যই পাঠিয়ে দিলাম আপনার পছন্দের গান। শুনতে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো, নমস্কার দিদি। আমি
0: হ্যাঁ
1: রাজেন,
0: বাবু,
1: আপনাদের সাথে করে বলছিলাম।
0: নমস্কার।
1: পরের বছর
0: ভারতবর্ষ সূর্যের এক নাম, এটা হলো দেশাত্মবোধক গান। আমরা ভক্তি গীতে
1: ভারতবর্ষ সূর্যের নাম,
0: ভারতবর্ষ সূর্যের এক নাম, এটা দেশাত্মবোধক গানের পর্যায়ে পড়ে। আমরা আজ ভক্তি গীতি শোনাবো। ভক্তি গীতি, যে কোনো গান পছন্দ করুন। ভক্তি গীতি না না, আপনি আপনার গানের পছন্দটাই তো বললেন।

0: না, আপনি যে পছন্দ বলেছেন, এটা দেশাত্মবোধক গান, আমরা ভক্তিগীতি শোনাবো আজ। ভক্তিগীতি
1: তবে
0: ভক্তিগীতি কোনো পছন্দ নেই আপনার?
1: নাই তো,
0: ভক্তিগীতি যে কোনো একটা গান আপনি পছন্দ করতে পারেন। ঠিক আছে, তাহলে আমার পছন্দই দিচ্ছি, আপনার পছন্দ হবে তো? ঠিক আছে ঠিক আছে,
1: আগে
0: হ্যাঁ অবশ্যই।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো ম্যাডাম,
0: হ্যালো।
1: আজকে ভক্তি গীতি ম্যাডাম।
0: হ্যাঁ হ্যাঁ, ভক্তি গীতি শোনাচ্ছি।
1: আজ আমার রোজের যাত্রা নানি ম্যাডাম,
0: হ্যাঁ
1: রোজের যাত্রা একটা, রোজের যাত্রা একটা গান শুনাই দাও।
0: বুঝতে পারলাম না।
1: রোজের যাত্রা নানি ম্যাডাম,
0: রথযাত্রার,
1: হ্যাঁ
0: রথযাত্রার কি গান?
1: গানটা শুনাইয়া শুনাইয়া দে।
0: হ্যাঁ, রথ লাইনটা বলুন, গানের লাইনটা বলুন।
1: দেখুন একটা গান।
0: যে কোনো রথযাত্রার যে কোনো গান।
1: আচ্ছা,
0: অন্য ভক্তি গীতি হলে চলবে না?
1: অন্য ভক্তি গীতি হইলে চলবে ম্যাডাম।
0: ঠিক আছে, তো দেখছি আমি কি দিয়ে আছে।
1: আমার কাছে আছে ছবি যাব আর এলিনা চিনা আদু দেবনাথ, আর সঙ্গী যাবজি আর বরুণ্ড চটর বুদ্ধি রাত, সবাই মিলে গান শুনব।
0: ঠিক আছে,
1: রাখি ম্যাডাম।
0: হ্যাঁ, আপনার জন্যই এই গানখানি বাজাচ্ছি।
1: আচ্ছা চলে।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদিভাই,
0: নমস্কার।
1: আমি সঙ্গীতা দেবনাথ চণ্ডীপুর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: তো দিদিভাই, আজকে আমি গান শুনবো আকুশ ছবি থেকে, চরণ ধুলি ছাড়া চাই না কিছু।
0: চরণ ধূলি ছাড়া। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি।
1: আর আমি বলছিলাম ধৈর্য নিয়ে, তো আমি বলবো ধৈর্য শক্তির মহৎ উৎস, কারণ ধৈর্য ছাড়া কোনো কাজে আসে না।
0: হ্যাঁ
1: এই যেমন ছিপ নিয়ে বসি, ছিপ নিয়ে মাছ ধরতে গেল অনেক ধৈর্যের দরকার, কেননা
0: সত্যি।
1: বসে থাকলেই মাছ উঠানো সম্ভব।
0: একদম ঠিকটা কথাই বলেছেন। ধৈর্য একটা মারাত্মক প্রয়োজনীয় জিনিস বা গুণ আমাদের জীবনে, সেটাই বলা যায়, তাই তো? ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি।
1: নমস্কার দিদিভাই, ভালো থাকবেন।
0: ভালো,
1: আর আমার সঙ্গে পিন্টু ভাই শুনবেন আর বিশাখা বোন।
0: ভালো থাকবেন আপনিও।
1: নমস্কার
0: পাঠিয়ে দিচ্ছি
1: দিদিভাই।
0: পছন্দের গান। নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
1: ম্যাডাম নমস্কার নিবেন।
0: হ্যাঁ
1: আমি
0: নমস্কার।
1: কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন। আর আপনাকে পেয়েছি আজকে, ভালোই হচ্ছে।
0: বাহ,
1: আজকের অনুষ্ঠানটি
0: ধন্যবাদ,
1: আপনি খুব সুন্দর উপস্থাপনা করছেন,
0: অনেক ধন্যবাদ।
1: একটা বিষয় রেখেছেন ধৈর্য, তারপর বিভিন্ন ধরনের গানের অনুরোধের জন্য আপনি বলেছেন, শ্যামা সঙ্গীত, লোকগীতি,
0: হ্যাঁ, আমি
1: ভক্তি
0: ভক্তি
1: সঙ্গীত।
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: ভক্তি গীতি
1: তো সেটা
0: কথা
1: সত্যি
0: বলেছেন।
1: একটা বৈচিত্র্য আসে অনুষ্ঠান শুনতে। আর এই যে নাম বলার পালাটা, সেটা যদি আমরা যদি না বলি তাহলে বেশ ভালো হয়, কারণ একটা মানে শুনতে ভালো লাগে না প্রতিদিন একটা না ভাবে এই যে শ্রোতাদের নাম বলাটা। আমি গতদিন বলেছিলাম ম্যাডামকে, তো উনি বলেছেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন,
0: সত্যি
1: কারণ মাঝে
0: একেবারে
1: মধ্যে
0: ঠিক।
1: বললেই হয়,
0: হ্যাঁ
1: যে প্রতিদিন যে বলতে হবে সেটা তো কোনো নিয়মই নেই, আর অনুষ্ঠানের গুণগত মানটা নষ্ট হয়ে যায়।
0: সত্যি তো।
1: তো
0: আজ কি গান শোনাবো?
1: আপনি যে ধৈর্য নিয়ে যে কথা বলেছেন
0: হ্যাঁ,
1: সেটা
0: গানের
1: সত্যি।
0: পছন্দটা আমরা আগে শুনে নিই,
1: হ্যাঁ
0: তার
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: ম্যাডাম, তো আজকে গান শুনিয়ে দিবেন, হারিয়ে গেছে ব্রজের কানায়, নজরুল সঙ্গীত।
0: বাহ।
1: হারিয়ে গেছে ব্রজের কানায়, যদি মোহাম্মদ রফির কণ্ঠে হয় তাহলে শুনিয়ে দিবেন, না হলে অন্য শিল্পীর কণ্ঠে হলেও হবে।
0: ঠিক আছে, দেখছি আমি।
1: আর ধৈর্য, সত্যি ধৈর্য না থাকলে আমরা সফল হতে পারি না, কারণ ধৈর্য থাকার জন্যই আমি এখন লাইনটা পেয়েছি, সেটা একটা প্রমাণ।
0: হ্যাঁ
1: কারণ আমি
0: সত্যি।
1: শুরু থেকে চেষ্টা করে যাচ্ছি, ফোনটা লাগছে না লাগছে না, কিন্তু ধৈর্য নিয়ে ফোনটা করে করে যাচ্ছি আর সফল হয়েছি। তাই ধৈর্য আমাদের থাকা উচিত, কারণ
0: অবশ্যই,
1: ধৈর্য যদি আমাদের না থাকে তাহলে আমাদের জীবন সার্থক হবে না, বা আমাদের জীবনে কোনো কিছুতেই সফলতা আসবে না।
0: কিন্তু আপনার পছন্দের শিল্পী আমি পেলাম না, আমি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে পাঠাচ্ছি।
1: হবে ম্যাডাম, ঠিক আছে, হবে, শুনিয়ে দিবেন, আর সবাইকে নিব, নিয়ে শুনবো গানটি। তো আপনারা
0: অবশ্যই,
1: ভালো থাকুন,
0: ভালো
1: এই
0: থাকবেন,
1: কামনা
0: আপনিও
1: করছি।
0: ভালো থাকবেন, আপনিও
1: হ্যাঁ
0: পাঠিয়ে
1: ম্যাডাম,
0: দিচ্ছি
1: ঠিক
0: পছন্দের
1: আছে,
0: গান।
1: রাখছি।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো,
1: হ্যালো দিদি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: দিদি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ দিদি ভালো আছি। আজকে তো দিদি অনুষ্ঠান আমি শুনছি, একটু দেরি থেকে শুনছি, ভক্তিগীতি শোনানো হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
1: দিদি আমাকে গান শোনাবেন অনুপ জলোটার কণ্ঠে, খেলিছো এই বিশ্ব লয়ে, এই গানটা।
0: ঠিক আছে,
1: নমস্কার দাদা, ভালো থাকবেন।
0: হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন, আপনিও নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, আমি বাঘপুর কলা শহর থেকে সজল মালাকার বলছি।
0: হ্যাঁ বলুন, টাইমটা একেবারেই কম, ছোট্ট করে গানের পছন্দটা আগে
1: একটি গান
0: বলুন।
1: শোনাবেন আজকে, এই এমনও মানব জন্ম আর হবে না, বারে বারে আর আসা হবে না। আর অনেকদিন পর আজ সুমা ম্যাডামের সাথে কথা বললাম, প্রথম থেকে শুনে যাচ্ছি কিন্তু মানে ট্রাই করে যাচ্ছি, লাইনটা পাইনি।
0: এই তো পেলেন, কিন্তু একেবারেই শেষ মুহূর্তে।
1: কি কি কি করবো ম্যাডাম, আমরা সেটা আমার অত ভাগ্যে নেই।
0: হ্যাঁ তো,
1: ঠিক আছে,
0: হ্যাঁ
1: তো এই গানটি শুনিয়ে দেবেন। আর যদি এই গানখানি না মিলে তাহলে যে কোনো একটি ভক্তি গীতি আপনি গান শুনিয়ে দেবেন।
0: হ্যাঁ, ভক্তিগীতে অবশ্য শোনাবো, এমন মানব জনম হ্যাঁ পেয়েছি তো।
1: আর হবে না, বারে বারে আর আসা হবে না, এরকম
0: আচ্ছা
1: গান।
0: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান। সময় একেবারেই কম, আমাদের যে বিষয়টা ছিল সেটা নিয়ে যদি কিছু বলার থাকে তো বলতে পারেন।
1: না ম্যাডাম, এক্ষণে সময়ও কম, তাহলে মানে এখন আর বলছি না, অন্য সময় যখন যখন আছে থাকবে সময় তখন নিশ্চয়ই বলবো ম্যাডাম।
0: ঠিক আছে, অবশ্যই পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।

কথায় গানে একেবারেই সুরের ভেলার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা। তো শ্রোতা বন্ধু, আজকের মতো সুরের ভেলা থেকে বিদায় নিতে হচ্ছে, কথা হবে আগামী অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 রবীন্দ্রসঙ্গীত।

গীতি নজরুল গীতি 12:30 একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 আধুনিক গান, দুটোই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 লোকগীতি, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান, মাফ করবেন 2:30 শুনতে পাবেন মনসা মঙ্গল, 3 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, তারপরেই শুনতে পাবেন বিবিধ ভারতী অনুষ্ঠান, 4:20 নিয়োগ সংক্রান্ত সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, তার ঠিক পরেই বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে। সন্ধ্যে 6 ঘর গৃহস্থির আসর, 6:30 কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী, 7 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরুক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনতে পাবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 ভয়েস মিল অনুষ্ঠান গীতবাহার গজল, 9 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, গজল শুনতে পাবেন 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান, 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে, 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি, 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর।

0: অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশ বাণী কৈলাসহর।
1: কলম নয়।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী কৈলাসহর, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুস্মিতা গোস্বামী।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি।
1: আকাশবাণী কৈলাসহর, এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

তোমরা সবাই টাকা টাকা করে সকাল বিকাল এখানে ওখানে চাই টাকা চাই উঠে রয়।

শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। ছায়াগীতি আজ এই পর্যন্তই। এই গানখানির শেষ গানখানির শিল্পী ছিলেন আশা ভোঁসলে এবং অমিত কুমার। আকাশ পানি কৈলাসহর।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

0: প্রথম পর্যায়ে গৃহ তালিকা।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতবি করা হয়েছে। জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। চলতি মাসের 19 তারিখ এমভি গোল্ডেন লিও নামক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ভারতে নিযুক্ত রুশ চার্জ ডি অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করেছে বিদেশ মন্ত্রক। সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও প্রক্রিয়া আহ্বান করেছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ পালিত হচ্ছে 21 জুলাই। আসছে বিস্তারিত খবরে। সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু

0: সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে ১৩ জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানান, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
1: আগে পেপার লিক নেই হোনে কে লিয়ে সখ্তি সে যে কদম উঠা গিয়া হ্যাঁ উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর প্রধানমন্ত্রী জি নে ইয়ে ভি কাহা কি পেপার লিক সিফ এক রাজ্য কা মামলা নেই হ্যাঁ সিফ কেন্দ্র সরকার কা মামলা নেই দলগত রাজনীতি কা বিষয় নেই হ্যাঁ ইয়ে দেশ কা বিষয় হ্যাঁ অর যুবাও কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নেই হোনে কে লিয়ে অর খিলওয়াড় নেই করনে দেনে কে লিয়ে সখ্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষিও কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো অভি কর রহে হ্যাঁ উসমে ভি সব
0: শ্রী রিজিজু আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও প্রধানমন্ত্রী কথা বলেছেন। বৈঠক চলাকালীন শ্রী মোদী বলেন, প্রতিটি মুক্ত বাণিজ্য চুক্তিতেই ভারতীয় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কৃষকদের কল্যাণ এবং জাতীয় স্বার্থকে সামনে রেখেই সব চুক্তি চূড়ান্ত করা হয়েছে।
1: প্রধানমন্ত্রী জি নে কাহা হ্যায় জিতনা ভি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হুয়ে হ্যায় উসমে কিসানো কো লেকর কে কিসানো কা ইন্টারেস্ট উসকো প্রাথমিকতা দেতে হুয়ে কোই নুকসান হোনে নেহি দেঙ্গে উসমে কিসানো কা হিত কো সবসে সর্বোচ্চ ধ্যান দিয়া জায়েগা অর দিয়া গিয়া হ্যায় ইসলিয়ে ইয়ে কিসানো কে হিত মে অর দেশ হিত মে রহেগা।
0: এনডিএ সাংসদরা জানিয়েছেন, দেশে আয়োজিত পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রীয় লোকমোর্চার সভাপতি উপেন্দ্র কুশওয়াহা বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভবিষ্যতের সমস্ত পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষাও স্বচ্ছভাবে পরিচালনা করা হবে। এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রথমবারের মতো অংশ নেওয়া বিজেপির রাজ্যসভার সদস্য অশোক মিত্তল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, সরকার সবসময় শিক্ষার্থীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, তারা জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা ইস্যু তৈরি করছে। অন্যদিকে বিজেপির আরেক সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়াল বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবক নারী ও সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের মধ্যে দুপুর ২ পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি ঘোষণা করা হয়েছে। সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বে সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করা হয়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে তাঁদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খাড়গে নিট সংক্রান্ত বিষয়ে গতকাল নতুন দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গটি তুলে ধরেন। এরপর বিরোধী ও শাসক দলের সদস্যদের হট্টগোলের জেরে উচ্চকক্ষের অধিবেশন সিকিমের নামচি জেলার সামারডুং এ নির্মীয়মান এনএইচপিসি তিস্তা স্টেজ ৬ হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের টানেলের ভিতর আটকে পড়াদের সন্ধানে অভিযান চলছে। এখনো পর্যন্ত ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। ২৫ জন টানেলের ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নামচি জেলা প্রশাসন, এনএইচপিসির আধিকারিক, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিকিম পুলিশ, দমকল ও জরুরি পরিষেবা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার কাজ চলছে। সিকিমের এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। সিকিমের সুড়ঙ্গ ধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। এছাড়া আটকে পড়া অন্যান্য শ্রমিকদের দ্রুত উদ্ধার ও নিরাপদে সরিয়ে আনা সহ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচিকে আরও শক্তিশালী করতে ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সিডিএসসিও দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য এটি দেশে অনুমোদিত প্রথম ডেঙ্গু টিকা। ৪ ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। এই টিকাটি ৪ থেকে ৬০ বছর বয়সীদের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সহ বিশ্বের ৪২টি দেশে টিকাটি ইতিমধ্যেই কৌশলগত ও প্রশাসনিক অনুমোদন পেয়েছে। এর আগে ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া তৈরি ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারে বিক্রির অনুমতি দেয়।

0: আজকের প্রসঙ্গে আজ শুনবেন বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প, এই বিষয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি মাসের 19 তারিখে এমভি গোল্ডেন লিওন নামক একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনে হামলার ঘটনায় ভারতে নিযুক্ত রুশ চার্জ ডি অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা করা হয়েছে। হামলায় চার ভারতীয় নাগরিক প্রাণ হারান। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা, সুরক্ষা ও স্থিতিশীলতাকে নষ্ট করে। মন্ত্রক আরও জানায়, ভ্লাদিমির লাদানভকে রাশিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভারতের উদ্বেগের কথা জানানোর অনুরোধ করা হয়েছে। ভারত আরও জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা চালানো এবং এর ফলে নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পাশাপাশি বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন যথাযথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও প্রতিক্রিয়া আহ্বান করেছে। চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়গুলি খতিয়ে দেখতে এই কমিটি গঠন করে। আগামী মাসের 31 তারিখের মধ্যে একটি বিস্তারিত ও পূর্ণাঙ্গ রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করবে এই কমিটি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, আগ্রহী ব্যক্তিরা উপযুক্ত প্রমাণসহ আগামী 3 সপ্তাহের মধ্যে MSHPC@gmail.com ঠিকানায় ইমেল মারফত তাদের মতামত জানাতে পারে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ পালিত হচ্ছে 21 জুলাই। কলকাতায় এবার শহীদ দিবসে উপলক্ষে 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কালীঘাট গোষ্ঠী বিড়লা তারামণ্ডলের সামনে সভা করছে। অন্যদিকে বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস মেয়র রোডে শহীদ তর্পণ ও সমাবেশ করছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজও শহীদ মিনারে 21 জুলাই সমাবেশ করা হচ্ছে। 21 জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেস ত্যাগী NCPI সদস্যরা আজ দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। কিয়ার স্টারমারের পরে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও ব্রিটেন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষাসহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি বৃদ্ধি করেছে। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে বজায় রেখেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা চলতি মাসে কার্যকর হয়েছে। দিল্লির ডিভিশনের গাজিয়াবাদ নতুন দিল্লি সেকশনে 6টি ওয়াগনের একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল ব্যাহত। উত্তর রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। নিয়ে প্রশ্নপত্র ফাঁস ইস্যুসহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর 2টা পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতবি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন আধুনিক গান, শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

0: প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী কৈলাসহর, এবারেই শুনবেন লোকগীতি শিল্পী সুভাষ চক্রবর্তী।

চক্কো বোতির চানা চুরে এমনি যে ভাইগুন যুবতী যে খুকি হবে বুড়ির বয়স কমবে দেগুন চক্কো বোতির চানা চুরে এমনি যে।

চকবো তু চানা চুরের এমনি যে ভাইগু যুবতী যে খুকি হবে বুড়ির বয়স কমবে দেবু চকবো তু চানা চুরের এমনি যে ভাইগু।

0: ঘরে মরদ ঘরে।
1: সুভাষ চক্রবর্তীর কণ্ঠে শুনলেন লোকগীতি। লোকগীতির অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: আকাশবাণী কৈলাসহর, এবারে শুনবেন মনসা মঙ্গল আজকের পর্ব দক্ষ যজ্ঞ, পরিবেশনায় মরণ মালাকার এবং সহশিল্পী বৃন্দ।
1: মনসা মঙ্গলের আজকের পর্ব দক্ষ যজ্ঞ, অংশগ্রহণে কৈলাসহর বড়ইতলির মরণ মালাকার ও তার দল।
2: জয় জয় পদ্মাপতি অষ্টনাগ সহিতে বিশ্বরিপ্রীতে।

গছ মুনিমাতা ভগ্নী বাসুকী স্তোতা জরোৎকার মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে। এক মুখে তো ভগুন মাকি বলিতে পারি।

কেনে এত শুনি সতী বলে শুনো পঞ্চানন, আজ্ঞা করো চলি যাই বাপের ভুবন। শিব বলে সতী তুমি পিত্রালয়ে যাবে, আর বিনা নিমন্ত্রণে গিয়া অপমান পাবে। শিবের মুখে

আজ্ঞা ভাইয়া ভুক্ত গণ দাইলা সত্তর, যজ্ঞসারী মুনিগণে উঠিয়া দিলালর, তাহা দেখি নারায়ণ চক্র লইয়া হাতে, রক্তান্ত করি দিলা শিবের সাকাতে, দেখিয়া দাইলা শিব অগ্নির সমান।

0: শুনলেন মনসা মঙ্গল গান। আজকের পর্ব ছিল দক্ষ যজ্ঞ। অংশগ্রহণে ছিলেন কৈলাসহর বড়ৈতলির মরণমালাকার গোপিকা রঞ্জন বিশ্বাস, বিজনশীল, শিপ্রাশীল, কৃষ্ণাপাল এবং লক্ষ্মী দাস।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর দুটো।
2: শুনলেন মনসা মঙ্গল, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন আইআর অ্যাপে।

এবার জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে ছটায় ঘর গৃহস্থি, 6:30 শুনবেন মনসা মঙ্গল, এতে আমাদের আজকের পর্ব দেবকাণ্ড, পরিবেশনায় কাজল আচার্য এবং তার দল। 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন 7:35। আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে 7:45 এবং 7:55। 8:10 পড়াশোনা, ভয়েসমেল প্রোগ্রাম গীতবাহার 8:30। 9:00 দিল্লি কেন্দ্রের 9:00 ইংরেজি সংবাদ, 9:15 গজল, শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান 9:30। 10:00 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের সুর, বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে 10:20। 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: 2027. Our census, our progress.
1: আকাশবাণী কৈলা শহর, এখন শুনবেন ঘর গৃহস্থী, এরপরেই রয়েছে মনসা মঙ্গল।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঞান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
2: নমস্কার।
1: তো আপনার পরিচয় খান দিলাওকা।
2: আমার নাম সুব্রত সেন, আমি অবসরপ্রাপ্ত কৃষি পরিদর্শক।
1: আচ্ছা, তো আজকে কিতা লইয়া আলোচনা কর্তা?
2: আজকে গত আসরের রেফারেন্সে আমরা আজকে মাটির পরীক্ষা সম্পর্কে আলোচনা করব।
1: আচ্ছা, খুব মূল্যবান আলোচনা, শুরু করুক।
2: মাটি, আমি এর আগের আসরেও বলেছি, একমাত্র খাঁটি হচ্ছে মাটি। সেই মাটি মানে স্বাস্থ্য, মাটির মানে গঠন, যাতে মানে যাকে ইংরেজিতে বলে টেকচার মাটি, সেগুলি যাতে সঠিক পরিমাণে আছে কিনা বা মাটির অবস্থা কেমন সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন
1: কৃষক ভাইরার কাছে মাটি হইল সব সম্পদ,
2: সব সম্পদ।
1: যার যতটুক মাটিই থাকুক, যার যতটুক ক্ষেত থাকুক, ওটাও তাইনের সম্পদ,
2: সম্পদ।
1: ওটার মধ্যে তাইন জেলা পরিশ্রম করবা, যেভাবে খেজমত করবা, অভাবে হইরাই ফসল তুলতে পারবা, আর এই ফসলই তাইনের সম্পদ, ফসলই তাইনের সব,
2: সব।
1: তো ওটার লাগি মাটির তাইনের একেবারে বালা করিয়া খুব যত্ন রাখতে লাগবে,
2: রাখতে লাগবে।
1: আচ্ছা,
2: এই মাটি যে পরীক্ষা, যেমন আগের দিনে কি হতো, যেমন আমার পূর্বপুরুষ বা কথা বলতো যে আগের দিনে মানুষ সার ব্যবহার করতে চাইতো না, কারণ এক নাগারে দেখা গেছে যে ইউরিয়া সার যদি আমরা প্রতি বছর একটা জমিতে ব্যবহার করি, সেই মাটি গঠন এত মানে শক্ত হয়ে যায়, সেখানে হাল চাষ পর্যন্ত হয় না। তাই মানে দাদু বাবারা তারা কখনো সার ব্যবহার করতে চাইত না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা যে জনসাধারণ, আমরা যে জনসংখ্যা বৃদ্ধি, সেই কারণে আগের যে ফসল হতো সেই ফসল মোটামুটি পরিবার চলে যেত, কিন্তু এখন এক পরিবার থেকে দুই পরিবার, দুই পরিবার থেকে চার পরিবার, হ্যাঁ, প্রচন্ড পরিমাণে এই যে মানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই অনুপাতে আমাদের খাদ্যেরও প্রয়োজন, কারণ আমরা তো আর উপাস থাকতে পারবো না, খেতে তো হবেই,
1: অবশ্যই।
2: হ্যাঁ, সে খাওয়ানোর জন্যই মানে আমরা মানে মাটিটাকে যত্ন করতে হবে। এবং বর্তমানে এক পরিবার থেকে দুই, দুই থেকে চার, এইভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের আগে যতটুকু কৃষি ক্ষেতে জমি ছিল সেই জমি কিন্তু কমে গিয়েছে। কিভাবে কমেছে? জমি তো আর টানলে কম বাড়বে না, আর সংকোচনও হবে না, কারণ যেই পরিবার পারিবারিক মানে কলহ দ্বন্দ্বের জন্য সবাই ভাই ভাই আলাদা আলাদা হচ্ছে ক্ষেতের জমিতে, আপনারা লক্ষ্য করলে বা আমিও লক্ষ্য করে দেখেছি, ক্ষেতে যেই জমিতে ধান আগে খুব ভালো ধান হতো সেই জমিতে এখন বসত বাড়ি হয়ে যাচ্ছে, তাইলে জমি সংকোচন হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই সংকুচিত এবং জনসংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তখনই আমরা স্বল্প জায়গার মধ্যে বেশি উৎপাদনের দিকে আমাদের যুগ বেড়ে গিয়েছিল, তাই আমরা আমাদের বিজ্ঞানীরা এই জনসংখ্যাকে খাওয়ানো পরানোর জন্য কি করেছেন, ওই রাসায়নিক সারের প্রবর্তন করেছেন।

0: প্রথম দিকে, সেই রাসায়নিক সার ব্যবহারের ফলে যেখানে এক ফালি বা এক মন ধান হতো, সে এই রাসায়নিক সারের ফলে সেখানে দেড় মন, দুই মন, আড়াই মন ধান হয়। তাছাড়া এই যে রাসায়নিক সার, কিন্তু বর্তমানে দেখা গেছে জমিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে জমি নষ্ট হয়ে গেছে, তাই মাটি পরীক্ষার জন্য একান্ত প্রয়োজন। কারণ ত্রিপুরার বাইরে বা বড় বড় পাঞ্জাব, হরিয়ানা এইসব অঞ্চলে বা এইসব রাজ্যগুলোতে মাটি বলতে আর মাটি নেই। সেখান থেকে আপনারা মানে খবর পেতে পারেন যে জমির মাটি এক ফুট, দুই ফুট, তিন ফুট করে তুলে নেওয়া হচ্ছে, কারণ সেই মাটিতে সার ব্যবহারের ফলে এমন অবস্থা হয়েছে সেই মাটিতে আর ফসল হইতেছে না। তাই বিজ্ঞানীরা এখন দেখছেন যে আমরা যদি রাসায়নিকের দিকে মানে বেশি ঝুঁকি, তাহলে আমাদের অবস্থাও সেম হবে। তাই কিভাবে যে রাসায়নিকটাকে মানে ব্যবহার বন্ধ করে আমরা যদি জৈবিক ব্যবহারটা বেশি করি, তাহলে আমাদের মানে খাদ্যের পরিমাণও বাড়বে এবং তাতে বিভিন্ন ধরনের উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি, হ্যাঁ, যেমন আগে বাপদাদারা পাঁচ ছয়টা চারা দিয়ে একটা গুচ্ছা তৈরি করে লাগাতো, সেখানে পাশকাঠির সংখ্যা কম হতো, ফলনও কম হতো। তাই বিজ্ঞানীরা চিন্তা করে দেখলেন বিভিন্ন মানে আধুনিক প্রথায় বা বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আমরা চাষাবাদ করি, তাহলে আমরা ফসল উৎপাদন বেশি পাব, ফসলের উৎপাদন বেশি হবে। কিন্তু ফসলের উৎপাদন বেশি হবে ভেবে যদি আমরা মাটিটাকেই রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করে ধ্বংস করে ফেলি মাটিটাকে, তাহলে আমাদের মানে কিভাবে অধিক উৎপাদন হবে? তাই আমরা কি করব যে প্রতি বছর আমরা মাটি পরীক্ষার দিকে নজর দেব। বাইরে যেমন বহিরাজ্যগুলোতে মাটি পরীক্ষার জন্য লোকেরা মাটি নিয়ে বিভিন্ন ল্যাবরেটরিতে যায়, বিভিন্ন গবেষণাগারে যায়, পয়সা দিয়ে মাটি পরীক্ষা করা, যেমন আমরা পয়সা দিয়ে ব্লাড, ইউরিন এগুলি আমরা টেস্ট করি, সেইভাবে ওরা মাটিকে সেইভাবে টেস্ট,
1: মাটির স্বাস্থ্য
0: বজায় রাখার জন্য,
1: তার ব্লাড ঠিক আছে নি,
0: ঠিক আছে কিনা,
1: তার রোগে শুকে ফাইলো নি।
0: হ্যাঁ, আচ্ছা, এখন ধরুন কোন জমিতে আমার নাইট্রোজেনের পরিমাণ বেশি, যেমন মনে করুন একজন কৃষক বললেন যে আমার জমিতে ধান প্রচুর লম্বা হয়, কিন্তু তার টব বা দানা বা যে সিসা, সিসটা সেইভাবে আসে নাই, গাছের মানে ধান গাছের পাতা টাতা মানে খুব ভালো হৃষ্টপুষ্ট এবং বেশ উঁচু হয়ে গেছে, কিন্তু ধানের শীষ সেইভাবে আসে নাই। তাহলে বুঝতে হবে যে এই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি, সেখানে যদি আরো আমরা নাইট্রোজেন প্রয়োগ করি, তাইলে বাবুন তো অবস্থা কি হবে? সেখানে আমরা আরো নাইট্রোজেন বলতে আমরা ইউরিয়া সার, আমাদের এত অঞ্চলে ইউরিয়ার প্রতি মানুষের ঝোঁক বেশি, কারণ ইউরিয়া সারের কাজ হলো ২৪ ঘন্টার মধ্যে গাছকে লম্বা করা, গাছকে কচকচে করা, কচি করা এবং গাছের সৌন্দর্য বৃদ্ধি করা, যাতে বাইরে থেকে পোকা মানে আক্রমণ ঘটতে পারে, কারণ যে গাছটা সুন্দর থাকবে পোকা সেই গাছের মধ্যে ইনসেক্ট আক্রমণ করবে বেশি। তাছাড়া গাছ ইউরিয়া

0: সার ব্যবহারের ফলে গাছের কাণ্ড পাতা এইগুলি নরম হয়ে যায় এবং পোকা মাকড়ের পক্ষে সেগুলি মানে খাওয়া সম্ভব হয়। তাই আমাদের মাটি পরীক্ষা একান্ত জরুরি। তাছাড়া যেইভাবে বৃষ্টিপাত হচ্ছে আমাদের টপ সয়েল মাটির উপরিভাগ কিন্তু ধুয়ে যাচ্ছে। এখনে যদি এই মাটি পরীক্ষা আমরা না করি তাহলে আমরা ভুলবশত অন্ধবশত আমরা যদি রাসায়নিকের প্রতি মানে বেশি অগ্রসর হই তাহলে আমাদের নিজের পায়েই কুড়াল মারতে হবে। হ্যাঁ, তাই মাটি পরীক্ষা একান্ত
1: জরুরি
0: জরুরি। তাই প্রত্যেক চাষি ভাইদের অনুরোধ করব, শুকা মরশুমে আপনার জমির মাটি পরীক্ষা করুন। মাটি পরীক্ষার ক্ষেত্রে একটা জমি বেছে নিয়ে সেই জমি চারটা মিডিলে একটা এইভাবে পাঁচ ছয়টা জমির মাটিতে মানে স্পট থেকে মাটি সংগ্রহ করে সেগুলি স্যাম্পল হিসাবে তৈরি করতে হবে।
1: এই ক্ষেত্রে কি তা আলাদা বেগু কিছু লাগবে না? আপনার যে কেরি বেগু আছে ওটা
0: আমরা শুধু প্রয়োজন হবে বর্তমানে যে ইয়েতে তার ল্যাটিটিউড লংগিটিউড। এখন জিপিএস মানে প্রত্যেকটা বাড়িতেই টাচ মোবাইল আছে। হ্যাঁ, আপনি না পারেন আপনার এখনের ছেলে মেয়েরা কিন্তু মোবাইলে এক্সপার্ট, তারা জিপিএস বের করে আপনার জমিটা কোন অক্ষরেখায় কোন দ্রাঘিমারেখায় আছে সেটা নিরূপণ করে তারপর সেখান থেকে মাটি সংগ্রহ। হ্যাঁ, মাটি সংগ্রহ করতে গেলে যে জায়গা থেকে আপনি মাটি নিবেন সেই জায়গার উপরের ঘাসটা ছেঁচে ফেলতে হবে, তারপর কোদাল দিয়ে আড়াআড়িভাবে ভি আকৃতির শেপ করে মাটি তুলে ফেলতে হবে। তারপর ওই যে ভি আকৃতির যে শেপটা হলো আকৃতিটা হলো সেটাতে যে দুটো ওয়াল তৈরি হলো সেই ওয়াল থেকে চেঁচে নিয়ে কোন বাঁশের ইয়ে যে জিংলা বা কোদাল দিয়ে ছেঁচে নিয়ে আমরা সেই মাটি সংগ্রহ করব। এইভাবে জমির পাঁচ ছয় জায়গা থেকে আমরা মাটি সংগ্রহ করব। এখন অনেক চাষি ভাই বলতে পারেন আমার জমি তো মানে সমতল নয়, এক কিছু উঁচু কিছু নিচু। এখন কিভাবে আমি উঁচু নিচু মাটি পরীক্ষা করব? সেক্ষেত্রে অসুবিধা নাই, উঁচু থেকে আমরা তিন চারটে পার্টের স্পট থেকে মাটি সংগ্রহ করব আর নিচু জায়গা থেকেও মাটি আমরা সংগ্রহ করব। জমির যদি এক পাশ উঁচু হয় আর এক পাশ যদি নিচু হয় আমরা দুনো জায়গা থেকেই মাটি সংগ্রহ করব। এবং সেই মাটি সংগ্রহ করে যদি ভিজে মাটি হয় তাহলে আমরা ছায়ায় শুকিয়ে নেব, কিন্তু কখনো রুদ্রে আমরা শুকাবো না, শীতল ছায়ায় শুকিয়ে নেব। তারপর সবগুলো মাটিকে একসাথে মিশিয়ে ভালো করে মিশ্রণ করে তারপর আমরা আড়াআড়ি চার ভাগ করব, বিপরীত দুভাগ ফেলে দেব আর বাকি দুভাগ আমরা সংগ্রহ করব। আবার দুভাগ ভালো করে মিশিয়ে আবার চার ভাগ করব, চার ভাগের মধ্যে বিপরীত দুভাগ ফেলে দেব আর বাকি দুভাগ সংগ্রহ করব। এইভাবে মাটির ওজন যখন গিয়া পাঁচশো পরিমাণ স্যাম্পল হবে সেই মাটিটাকে আমরা স্যাম্পল হিসাবে
1: দিব,
0: হ্যাঁ পাঠাব। এখন হচ্ছে যে কোন কখনো আমাদের কৃষি মানে ভাইয়েরা গ্রাম সেবক ভাইয়েরা বা বিএলডাব্লিউরা বা কৃষি পরিদর্শকরা প্রত্যেকটা মাঠেই আছেন, হয়তো তাদের পক্ষে প্রত্যেক মাঠে মানে জমিতে যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আপনি একজন দায়িত্ববান কৃষক হিসাবে আপনার এই আপনার যে জমিটা আছে সেই জমি আপনার যদি পাঁচ টুকরা জমি থাকে পরিবারে পাঁচজনের নামে আপনি সেই পাঁচ ভাগে মানে পাঁচটা জমির মাটি আপনারা দিতে পারবেন। হ্যাঁ, মাটির স্যাম্পল সেভাবে নিয়ে আপনারা যে

0: আমাদের কৃষিকর্মী যে ভাইয়েরা মাঠে আছে তাদের কাছে যাবেন, সেখানে আপনার আধার কার্ড, তারপর তাদের কাছে স্যাম্পল ব্যাগ আছে, সয়েল স্যাম্পল ব্যাগ, সেই মাটিটা উনারা সয়েল স্যাম্পল ব্যাগে সংগ্রহ করবে, করে লেবেল ভিতরে একটা বাইরে একটা লেবেল, সেটা আমার কৃষিকর্মী ভাইয়েরা লেবেল তৈরি করবে। শুধু কৃষক ভাইকে বলতে হবে যে এই জমি যে মাটি জমির মাটি পরীক্ষার জন্য পাঠাচ্ছেন সেই জমিতে আগে আপনি কি সার দিয়েছেন, কতটুকু সার দিয়েছেন, এবং বর্তমানে এই জায়গা এই জমির মানে পজিশন কেমন, ফসল আছে কিনা, স্ট্যান্ডিং ক্রপ যদি থাকে কি ক্রপ আছে তার নাম, এবং আগামীতে আপনি এই মাঠে এই জমিতে কি ফসল করবেন তার নাম লিপিবদ্ধ করে, সেটা আমার কৃষিকর্মী ভাইয়েরা লিপিবদ্ধ করবেন। শুধু আপনাকে বলতে হবে, হ্যাঁ বলতে হবে যে আপনি মাটিতে সার দিয়েছেন কিনা, দিলে কি পরিমাণে দিয়েছেন, জমি পতিত জমি আছে কিনা, পতিত জমি থাকলে কত বছর চাষাবাদ হচ্ছে না, হ্যাঁ কত বছরের জন্য পতিত আছে, এই ডিটেইলস তথ্যগুলা আপনারা কৃষিকর্মী ভাইদের জানাবেন, তারা সেগুলি লিপিবদ্ধ করবেন, লিপিবদ্ধ করে সয়েল হেলথ কার্ড বলে একটা কার্ড আছে, সেগুলি এই মাটির স্যাম্পলগুলি এবং সয়েল হেলথ কার্ডে লিপিবদ্ধ করে তারা পরীক্ষাগারে মানে পাঠিয়ে দেবেন। যেমন আমাদের অরুন্ধতীনগর পরীক্ষা মাটি গবেষণা কেন্দ্র আছে, অথবা এখন প্রত্যেকটা সাব ডিভিশনেই কৃষি বন্ধু সেন্টার, কৃষক বন্ধু সেন্টার খোলা হয়েছে, সেখানেও মাটি পরীক্ষার ব্যবস্থা আছে, মাটি পরীক্ষা করাতে পারেন। সেই মাটি পরীক্ষার পর যে সয়েল হেলথ কার্ডটা, সেই কার্ডে আপনার বয়ান অনুযায়ী বিজ্ঞানীরা বলবেন যে আপনার মাটিতে কি কি সার এবং কি কি মাইক্রো এলিমেন্ট অনুখাদ্য আছে তা লিপিবদ্ধ করে দেবেন।
1: খুব সুন্দর আলোচনা শুনলাম দাদাবাবু, আপনারে অনেক অনেক ধন্যবাদ। আজ আসর শেষ করিয়া গান শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

0: 2027. Our census, our progress.
1: শুরু হচ্ছে মনসা মঙ্গল গান পর্ব দেবখণ্ড। অংশগ্রহণে কৈলাসহর ছন্তৈলের কাজল আচার্য ও তার দল।

রণে গেলা কমলের বন, আরেকো চিত্তে করে দেবি শিব আরাধন। অতি কটুর স্তব মহেশে দেখিলা, গৌরীর সাক্ষাতে আসি দর্শন।

দাদা হেমন্তরাজ ঋষি আর মহাদেবের কাছে বিয়া দেও তোমার যে। ব্রহ্মার বাক্যে উরসিত হইলা ঋষিরাজ আর নানাবাদ্য ধ্বনির।

দেব মহেশ্বর। আর দেব সঙ্গে উত্তরিলা ঋষির নগর। এত শুনে বাইর হইলা মেনকা সুন্দরী, দেখিলা ল্যাংটা শিব দেবতী।

0: মনসা মঙ্গল গানের দেবখণ্ড পর্বটি শুনলেন। অংশগ্রহণে ছিলেন কৈলাসহর ছন্তৈলের কাজল আচার্য, গণেশ বিশ্বাস, অরবিন্দ দাস, বিজনশীল, নিত্যানন্দ দাস ও কাবেরী আচার্য। এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30। পরবর্তী পর্ব দুর্গার বিবাহ।
1: এতক্ষণ শুনলেন মনসা মঙ্গল, আকাশবাণী কৈলাসহর। পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: progress.
1: In the first phase of census, the house listing and housing census will be conducted. This will record details about your dwelling and housing. Let us make this effort successful through our participation. Let every person join, every household take part, and let the nation move forward. Census 2027, our census, our progress.
2: শুনলেন মনসা মঙ্গল। এই পর্বটি আবার শুনবেন আগামীকাল দুপুর 2:30 আকাশবাণী কৈলাসহর। পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে আকাশবাণী আগরতলা কেন্দ্রের কর্পোরেট অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের কর্পোরেট সংবাদ এবং সবশেষে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: তিনি রাখসাল পুইলানো খানাবায়ানো সাকবাই থাংবাই সৈজাক ককলপ বিদ্যা দেবরমা ককলপ সামানি খানাবায়ানো
1: কামনি নিমু নফাবা সাব বড় কামি হাস্তে বব আনি নিকুমা বই আনো সঙ্গনাই সরমুং ককফিল অমসে অংনাই চাও চা বরক কানো কান বরক আনি মানি কক সাব কক বরক বুমুং তিপ্রাসা মাফা তিপ্রা কামি লাম্প্রা হাস্তে তিরপুরা আনি তংথাই কামি আমচাই বাক্সা রথাই কেববা মানথাই কামি হামসাই আমসাই হামসাও আমসাই সংসাই হাস্তে সংসাও কামি টংমানি তাবুক আং টংগিয়া আউলি টং হনই কামি আং পগিয়া টংখর সেলাইব হুকুমু সেলাইয়া বইনি হুকুমু সাকনি অংমানিয়া ত্রিপুরা হা আমা চিনি নিকুমা অর আসাইমা অর নমুকুমনা ইহানি বরক তাকুক বুকুগ্রক বাংলায়া কগ্রক জং যত বরক আনি তাবুংনি ককলপনি মূ সিনি মূ সাকনি সিনি মূ টংমুঙ্গ সিজাগ কানমুং চুমুং চামুং কক সাবো রংনকনি সকাং নগ সরংমা কথালাই টংনা হামিয়া ওয়ালাইমা বুকুরখাই মিলি বিসিং পাথরা কগিয়া কক্রংমা আবো সিতরা কক সাবো গতই সামুঙ্গাই কখা লুকুনি সেলেং সিমুক সিলজাখা কানমা চুমা হাদুলি নাংব সুজাখাই আবর বেবাক কাগৈ থাঙ্গ কাহাম তমুঙ্গ হামিয়া কবুল হামিয়া বাই চালৈ হিমনানি নাঙ্গ বেকেরেং চাওই ব্রান্দি নাই রক টক তিমা বারো সালবারিয়া ফেকনাই রক জরা টুকুয়া জরা মাইচাইয়া তাবুক সাক হামিয়া থঙ্গারনি গতুল মাইয়া আনি তাবুকনি ককলপনি মূ নুখুং নুখুং বসাসা চাং সাসা বখা কথক থকিয়া চালাইয় গতই কখা বসাই বিহি কনি খা থানসা নখুং হামসাও ওংখাই কক বাকসা বসা বতই মাফা ককনরিয়া হামিয়া লামা হিমিয়া থাঙ্গিয়া কুবুই কক্ন তাতাল সানানি থৈয় গরৈ থেন্টা অংনানি নখুংনি খরকসা বেমার গলাইখাই গলায়ও বেমার মাসা করইয়াই বেমার গরৈ নখুং উংমানো হাবনা সকাং কাসুনা নাঙ্গ থৈনা থাঙনা মতাইনি থানি নখুং হামসানা আবো হিক সাইনি জরা তাংবতাং জরা খলাইথাই খুঞ্জু কাইনাই বুইনি কক খন্তাই গনি মুসুংমা খলাই মানো কবি থানসাখে টংখাই সাকনি হুকুমু সাকতে মানো খাকামা চাইতগলাইখাই আনি তাবুংনি ককলপনি মূ চিনি ফুরংনাই সিয়া সিরনাই রিয়া রংরনাই চিনি ফুরংনাই জংন ইয়াকতলনাই চিনি খুলুমুং খাবাই আসাগৈ হামারি রোজাদি রুয়াইয়া ফারৈ মোনাকনি পহর নরকসে চিনি ফরঙ্গচংন বরক নানি টংমুং কাহামন সাকবাই গথগ্রৈ সামুং হামিয়াবাই জংন হাসালরৈ নরক ফরঙ্গমা চিনি সরঙ্গমা তাতাল সাইয়াই কবি কক সানা মানখাই সুবানাই সং কাহাম নাইনাই মতাইনি থানি আবন সান্নাই সুখজায়া বরকন খা সবাই নাঙ্গি টংনাইন ইয়াকবুক জাখাইয়া গরি গনাং বেবাকন থানসা সুখব সুগিয়াব মতাইনি বসা আনি তাবুংনি ককলপনি মূ বাইথাং মুসুংমা বেদেক গবাংমা জিনি সরংনা বেদেকনি বুপুরা তেইব বাংকুকনা বাইথাং মুসুং তৈ সরঙ্গৈ মানো খাওয়ারিসে সরংনা নাঙ্গ সায়েন্স হামতৈ কমার্স বো হামো কমার্স জাতৈ আর্টস বো চাও সরঙ্গাই মুসুংখে বেদেক কক গরৈ মুসুংয়া হনকে তাই সানা গরৈ সায়েন্স সরঙ্গৈ ডক্টর অংমানো আর্টস পড়িব ডক্টরেট খাইমানো আইএস অংগ সায়েন্স স্ট্রিমিয়াব টিসিএস অংমানো আর্টস নাইব গুন্ডা খামতৈ খানো খামরৈ সকাং চাইটগৈ সরংথাই সঙ্গৈ বাইথাং মুসুংমা কথর আবসে বইনি মুসুংমা অব অসৈসে আনি তাবুংনি ককলপনি মূ সরংনা সেপ আমা আফাসং খনা যাবাইদি সরংনা সেপ খাইরগৈ রুফিরদি তাকালাই বিশিও নংখরনাই রংনকনি অংনাই সরংনাই রংনক কথা।

গোপনে মাতায় রব অনুরোধ খায়ও অল খায় দদাসি মুনিদনে বর নাহারে অভৃতাসন কগৈ বুথারকা আফ্রুকায় মাতায় রক হামজাগৈ তিল তেল নে তিলতামা মেনকা বমু প্রচার খাইকা বিষ্ণু নির্মল কার্তিক বলব শ্রীকৃষ্ণনি দ্বারকাপুরী রাবণী লঙ্কাপুরী তাই চান সদাগরনি বসলা লক্ষিন্দরনি বিনিম বাগৈব লোয়ারনি নখ তাংনানি বাগৈব বিশ্বকর্মান ব্রহ্মা দাগিখা ব্রহ্মানে আদেশ বাই দেব শিল্পী নব যতন শক্তি রেখা ময়ং নব বিনে কামানি বাহন কায়িখা চতুর্ভুজা বিশ্বকর্মা নব ইয়াক কংব্রী রমদানি আতুরা বাতালি দারিপালা আর বিশ্বকর্মান রমদানি দাগিখা লখাই তীর বাদকুম যতন রম তোহা আ সময়কাই মতলনি বড় রক যতন পশুকীত পতঙ্গ সে সৃষ্টি দৌ ব্রহ্মা সাকুয়া রিচুম জিনিসপত্র আবব যতন তৈয়ার খেয়ে রিনানি বাকি মৈতল বিশ্বকর্মান রিহরনানি চিন্তা খাইকা সালচা অর্শিরা গ্রীতাজি নখা সাকা কামদেব বাই মালাইনা হিনে বিনি প্রসাদ থাঙ বিনি মনোবাঞ্চা পূর্ণ খাইনানি বাকি থাঙ্কা হাঁকাই অর্শিরা গ্রীতাজি ন নগৈ কামদেব সঙ্গু নংবর ফাইসলা আংখাই নরকবাই ন মালাইনানি ফাইও আনি মনোবাঞ্চা পূরণ খাইনানি বাকি হিনি সাকা হাঁকাই কিন্তু বন কামদেব বিশ্বাস খাই অন্ধবিশ্বাস আপ্রকাই কামদেব সাকা তিনিয়া তিনি নিনে মনোবাঞ্চা কৌ ওল সাবনা তিনি সাইমিয়া ওলখাই গ্রীতাজি বনজলি জাগৈ কামদেব ন মানব কল জন্মংথং হে অভিশাপ রেখা আ কৌন ব্রহ্মা খানাই ব্রহ্মা হিঙ্গা পৃথিবী ও কাহামনি বাকি সে ফাইকাকাই বন তাহানে অভিশাপ রে থাক জসাপংথং কিসা দিন তঙ্গৈ কিসা কিসানি বাকি খাই অমৈতল জন্ম উংমেনিয়া বরক স্বর্গনি মতাই রক কাহামকাই সামং তাংনাই মানব কল জন্ম উংফান চেরাই পূর্ণ সৃষ্টি খাই মাকি ফেলনাই অল ববেন মা কাইজাংনাই জগত ব মা হামজাংনাই চিনি বিনি বহগ আফ্রকাই দশজন চলা আসাইনাই দশ পুত্র দশটা কাম মাননাই আফ্রকাই যে নাংমানি মানে তিয়ার খাইয়ানা অজগত আফ্রন সিমিন বিশ্বকর্মা না ফজা মতাইরক বগরি লাই বিশ্বকর্মা হানাই মতাইরক বগরি লাই ভারতবর্ষ মধ্যপ্রদেশ উজ্জয়িনী শহর কাইসা চলা আজাইখা বমুং ফারকা দেবদত্ত আ শহর এক গোয়াল নি নগ খাই গ্রীতাজি আজাইখা গ্রীতাজি বংশ উখা ললিতা বমুং জন্ম উংখা বড় কনই ন আব্রকাই শিখলা সবকা ফং আইসিউ গ হাই শিপ্রা নদী গ কনই নতকনা থাঙ্গই মালাই লেখা মালাইকাই আব্রকাই আগি নি কৌরক ন মৈত মানজাগলাই সাল ন সাকি খাই কাইসা মন্দির মালা বদলক লাইখা কামদেব গ্রীতাজি আব্রকাই গন্ধর্ব বিয়া উংখা কাইজাগলাইখা বৌনি বহগ চলামাসা আজাইখা বমুং দেব দত্ত হে সমাজ জ দশটা পুত্র দশ পুত্র দশটা কাম কর্মরেখা বরক ন কাইসা কাইসা কাই পরিচয় রেখা বরক উংখা কর্মকার কুম্ভকার স্বর্ণকার কৈশকার তন্দয় রায় মালাকার চর্মকার সূত্রধর চিত্রকার বরক যতন ব্রাহ্মণনি বহগ জন্মগ্রহণ উংখা দেব দত্তনি বসারক সমাজ কর্ম খাইনানি বাকিব উপাধি মাংখা লাঙল কোডাল যাত্রে পথ যতন যন্ত্রপাতি বানৌরেখা কাইসা কাইসা কাই রাজমিস্ত্রি উংখা জানিজা পেশা জানজা শ্রমিক আলাদা আলাদা বংন বাগরেখা আফ্রুকাই আফ্রুনি সিমিন পশ্চিমবঙ্গ আগরতলা অঞ্চল বিশ্বকর্মা মতাই আয়োজন উঙ্গু চানা নংনা শ্রদ্ধা ভক্তি খাইনানি সারি কাই আরতি খেলাই খিচুড়ি প্রসাদ বিতরণ খাইনানি তেন দিন খাই মতাই পাইখাই হরিগঙ্গা বসাগ্রত দশমী গাত খিখলাই রেখা বর্তমান আগে আমি খাই নপায়ো তাবুক সে নেশা মানে নংলায় চালায় আনন্দ উল্লাস উঙ্গু স্বামী শিবানন্দ কলিকাতাও শ্রী মহান অঙ্গনে মৃত্যু মানখাইন ষোলশ সত্র বছর নিকক বব সুযোগ মানে শিষ্য শ্রী মানবেন্দ্র রায় নি নগ ১৯১০ সন তেওয়াইসা শিবানন্দ বুফান নাইন ফাই অদিন খাই দুর্গা মতাইনি অষ্টমী দিন আফ্রকাই ফং পাঁচটা কীর্তন খাইতে খাইতে খাই বিনি পারও ফাইকা

বাবনে কখ না কে করম করম কেবলে খুঁজলে বারই মানিয়া কসম খুঁজলে লগই মানিয়া করম

0: अशोक चरा ककबरक पान्डव किरणमाला देवरमा जादुकलिसा रसापानी खाना पाइखा आकाशवाणी आगरतला अब लगिन पाइखा तिनी सान्च चरानी ककबरक पान्डा जतन खुलबाइखा हरकाहा
1: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছে শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সিকিমের নামচিতে এনএইচপিসি তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১। মৃতদের মধ্যে ৬ জন জলপাইগুড়ির বাসিন্দা। আটক রয়েছেন এখনো ২৫ জন। চলছে উদ্ধার কাজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। রাজ্যে পালা বদলের পর ১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম ২১শে জুলাইয়ে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে ৪টি ভিন্ন সভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। আসে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ

0: বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হৈহট্টগোলের জন্য তিনবার করে সভা মুলতবি করে দিতে হয়। এদিন সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বে সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর ১২টা, পরে দুপুর ২টো এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি সৃষ্টি হয়। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে তাদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খার্গে নিট সংক্রান্ত বিষয়ে গতকাল নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গটি তুলে ধরেন। এরপর বিরোধী ও শাসক দলের সদস্যদের হট্টগোলের জেরে উচ্চকক্ষের অধিবেশনও শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা আজ মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশে দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে ১৩ জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানিয়েছেন, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
1: আগে পেপার লিক নেই হোনে কে লিয়ে সখ্তি সে জো কদম উঠায়া গয়া হ্যায় উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর প্রধানমন্ত্রী জি নে ইয়ে ভি কাহা কি পেপার লিক সিফ এক রাজ্য কা মামলা নেই হ্যায়, সিফ কেন্দ্র সরকার কা মামলা নেই, দলগত রাজনীতি কা বিষয় নেই হ্যায়, ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাও কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নেই হোনে কে লিয়ে অর খিলওয়াড় নেই করনে দেনে কে লিয়ে সখ্তি সে কদম ভি উঠায়ে, সজা ভি দে দোষিও কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো আবি কর রহে হ্যায় উসমে ভি সব মিলকর কে করে।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ ডক্টর রামমনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা তিনি পর্যালোচনা করেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত প্রতিবাদীদেরও দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গতকালের বিক্ষোভে প্রতিবাদীদের ওপর পুলিশ বাহিনীর পেলেট গান ব্যবহারের খবর ভুয়ো বলে সরকার জানিয়েছে। এছাড়াও পুলিশের লাঠিতে পেরেক লাগানো ছিল বলে যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তাও মিথ্যা বলে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সাফদারজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আঙ্গমের করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ আদালতে জানান, ওয়াংচুককে মেদান্ত হাসপাতালে স্থানান্তরে সরকারের কোনো আপত্তি নেই। এদিকে প্রবীণ আইনজীবী চিকিৎসকের পরামর্শ ছাড়া যাতে কোনো মতে ওয়াংচুককে ছেড়ে না দেওয়া হয় তা আদালতকে নিশ্চিত করতে আবেদন জানিয়েছেন। ওয়াংচুকের ব্যক্তিগত চিকিৎসক সহ এইমসের সেসব ডাক্তারদের সঙ্গেও দিল্লি হাইকোর্টের এই বেঞ্চ কথা বলেন, যারা সাফদারজং হাসপাতালে সোনামের পরিস্থিতির ওপর নজর রাখছেন। বেঞ্চ আদেশে আরো জানিয়েছে, সোনামের স্ত্রী গীতাঞ্জলিকে যে কোনো সময় হাসপাতালে প্রবেশের অনুমতি দিতে হবে। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের ষষ্ঠ পর্যায়ে সুড়ঙ্গ তৈরির সময় দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে জাতীয় জলবিদ্যুৎ প্রকল্প সংস্থা এনএইচপিসি জানিয়েছে। ওই সুড়ঙ্গের মধ্যে ২৫ জন আটকে রয়েছেন, এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনএইচপিসি আরও জানিয়েছে, প্রজেক্ট টিম, জেলা প্রশাসন, জাতীয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্য আপৎকালীন সংস্থাগুলির সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। গতকাল দুপুর ১:০৪ হেডরেস টানেল নির্মাণের সময় হঠাৎই মিথেন গ্যাস বেরোতে শুরু করলে সুড়ঙ্গে ধস নামে। এরপরই বিস্ফোরণের পর ঘন বিষাক্ত ধোঁয়ায় সুড়ঙ্গ ঢেকে যায়। সঙ্গে সঙ্গে আপৎকালীন পরিস্থিতি ব্যবস্থাপনা শুরু করা হয়। সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের বের করার জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে বলে এনএইচপিসির শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন। এদিকে মৃত ১১ জনের মধ্যে ৬ জনই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার সুজাতা কুমারী জানিয়েছেন, জেলার ৬ জনের মধ্যে বিকেশ্বর ওঁরাও, গ্যাব্রিয়েল টিগ্গা ও শিবা ওঁরাও মাটিয়ালি ব্লকের কিরকোট চা বাগান বাসিন্দা। অন্যদিকে নাগেশ্বরী ও ইংডং চা বাগানের অমিতলাল ও শ্যামরাওয়ের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে।

0: আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। তিনি ঘোষণা করেছেন, উত্তর ম্যাসেডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে। রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাভকোভার সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি সাংবাদিকদের জানান, দুপক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। রাষ্ট্রপতি জানিয়েছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া নানা ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপারে সহমত পোষণ করেছে। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই পালিত হয়। এই উপলক্ষে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাইয়ের মঞ্চ থেকে নতুন করে লড়াই শুরু করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
1: এর বদলা হবে আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে। তাহলে আমরা সবাই জেলায় যাব, এবার আমরা এখানে বসে থাকবো না। আর কলকাতার মানুষও দেখতে পাচ্ছে, জেলার মানুষও দেখতে পাচ্ছে কি অত্যাচার চলছে।
0: অন্যদিকে মেয়র রোডে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবির আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শহীদ দিবসকে রাজনৈতিক কর্মীদের বদলে চলচ্চিত্র তারকাদের প্রদর্শনী মঞ্চে পরিণত করা হয়েছিল। 21 জুলাইয়ে তদন্ত কমিশনের রিপোর্ট এতদিন কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেন তিনি। তৃণমূল কংগ্রেসের আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ঋতব্রত। এদিকে দিল্লির রাজঘাটে আজ 21 জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করেন তৃণমূল কংগ্রেস ত্যাগী এনসিপিআই সাংসদরা। কংগ্রেসের পক্ষ থেকেও কলকাতা শহীদ মিনারে শহীদ তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানান, যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 জুলাই শহীদ দিবস পালন করলেও মানুষ তাদের নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। 21 জুলাই গুলি চালিয়েছিল বামফ্রন্ট সরকার এবং মৃত্যু হয়েছিল কংগ্রেস কর্মীদের। গুলি চালনার আদেশ যে আধিকারিক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে তাকেই রাজ্যের মন্ত্রিসভার সদস্য এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়েছিল।
2: সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়ে, তো স্বাভাবিকভাবেই এরা 21 জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন। তাদের তো কোনো নৈতিক আর রাজনৈতিক অধিকার ছিল না আর 21 জুলাই পালন করার। আর এখন তো তৃণমূল নির্মূল, মৃত বা মৃত যেই হোক না কেন।
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের ওপর 50% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আমেরিকার পণ্যের ওপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই শুল্ক আগামী 30 দিনের মধ্যে চালু হবে। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে 10ম দিনেও আক্রমণ প্রতিআক্রমণ চলছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের ওপর হামলা চালালে সেটি খালি করে দিতে বাধ্য হন কর্মীরা। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায় আজ বিমান হামলা চালিয়েছে। এক ইরানি আধিকারিক আজ পাকিস্তানের বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শুরু করেছেন বলে খবর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
3: আকাশবাণী আগরতলা।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: আকাশবাণী আগরতলা, কক্তমা পরিব বিপুর্ণাদেব বর্মা, তিনি কক্তমা ভূভাগ রক্ষা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি হাকতর গনাঙ্গ ইছিনাঙ্গ আমজকমুংনি কাংগলাই ক্যাশে কেরেংমা হাই পাটিমুংন কাশুনাব ক্রংজাক বেবাক বখাকনি চুবাচুরনা কবকমুং নারেখা নিট আমজকমুংনি সংমুংবলাই ক্যাশে কেরেংন খবই জুদা জুদা ইস্যুনতই কেবেংনাই বদলনি খরাংটি সামানো কেতিংগী সংসদনি কনৈ খতলনি অধিবেশন তিনি মথাগৈ রেজাখা নখা সালসনি রমৈ খারচি মতাই তাইতের খনানি সিমি কচাম আগরতলানি চিব্রৈ মান্ডপ চেংজাগানো তাংন কতরতেই হাস্তে পুলিশনি সদর নাইখুঙ্গ পুলিশনি দাগিফাং অকরা থৈজাক অনুরাগন পাইথাকনি ক্লুমুং ইয়াফার লাইখা তাবুকক তোমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতর গনাঙ্গী থিনাঙ্গ আমজকমুংনি কাংবলাই ক্যাশে কেরেং অংমা হাই পাটিমুংন কাশুনাও ক্রংজাক বেবাক বখাকনি চুবাচুরনা কবকমুং নারেখা সালকিচা সকাং নিট আমজকমুংনি সংমুং কাংবলাই ক্যাশে কেরেং অংমাও ক্রংজাক রক্ন কেবেঙ্গী করাগিয়াপ্রি নাহারনাতেই হাকতরনি শিক্লারকনি থিনাং খাতি নারেখনাও কেন্দ্র হাপাং কক্রজাকনি সাকা মন্ত্রীবক্রক তিনি সংসদ ভবন সংসাজাক এনডিএ নি সংসদ বদলনি ককলাম সালাইমাও ম কক্ন সাকা ব ককতুমা থুমনাই রক্ন কেন্দ্রনি সংসদ পেরেমনি মন্ত্রী কিরেন রিজিজু শাখা ককলাম সালাইমব মন্ত্রীবক্রক শাখা নিট নি সংমুং কাংবলাই ক্যাশে কেরেং অংমা ককতুমা মানমানি লগি লগিন হাপাং নাংমানি ইয়াপ্রি নাহারকা ও ক্যাশে কেরেঙ্গ গদালজাক যতন রমজাখা মন্ত্রীবক্রক শাখা আবোবাই গদালজাক রক্ন করাক মাজরা রেজাগৈ মানো মচাং রিজিজু তৈ বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি জুদা জুদা হাকতর তৈ ভারত বাই মুংসৈ রেলাইজাক ফিয়কজাক বানিয়া কক খালাইমানো তৈব ককলাম শাখা ককলাম সালাইমাও এনডিএ কথাজাক বদল রক ভারত দুকমা জরা বারজা ইয়াসাগৈ তংনাই মন্ত্রীবক্রক উমাবাই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিন বরম ইয়াফারৈ কাইসা খা কাহাম ককসা পাশ খ্লাইকা নিট আমজকমুংনি সংমুংবলাই অংখরমানো খবৈ জুদা জুদা ইস্যুনতৈ কেবেংনাই বদলনি খরাংটি সামানো কেতিংগৈ সংসদনি কনৈ খতলনি অধিবেশন তিনি মথাগৈ রেজাখা কেবেংনাই বদল রক খরাংটি সামাবাই লোকসভাতে রাজ্যসভা কনৈ খতলন ওয়াইথাম অধিবেশন মথাকজাখা ফুংদাম জিসাবো লোকসভানি অধিবেশন চেংজাখাই স্পিকার ওম বিরলা সংমুং ককফিল রুমুং বেরেমন তৈদুলনানি চাইতগো ফিয়া কেবেংনাই বদলনি অজারক নিট আমজকমুংনি সংমুং কাংবলাই ক্যাশে কেরেং অংমানতৈ খরাংটি সালায়ো মজাং বিরলা বরকনি থানি চুবাচুনি কয়মুং নারকমা ইয়াগুলব কেবেংনাই বদলনি অজারক খরাং তিসামা মথাগলিয়া নখা সালচনি রমৈ খারচি মতাই তৈতের খনানি সিমি কচাম আগরতলানি চিব্রৈ মান্ডব চেংজাগানো চেঙ্গৈ রিবানো মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সানজাব চিব্রৈ মান্ডব গানানি সাইদ্রা তৈমাব চিব্রৈ মতাইন তৈতুকুরমানি পান্ডা সংসাজাখা বাণিজ্য কমিটিনি চেয়ারম্যান এবা এমএলএ রতন চক্রবর্তী সাকা কখরাং ত্রিপুরাস নামতিসানা নাহার মুংনতৈ খারচি বাণিজ্য কমিটিনি চেতনবাই তাকলাই খারচি তেরনি ওয়ানসক মুং বুবাক চংজাখা এক পের মা কি নাম ও চেতননি বখাগো নখা সালসনি হাপাংনি চেতনবাই খারচি বাণিগ ফাইনাই যতন মাগনা দাল বিদাল ফাংচারা বাকজাগানো খারচি তেনরগৈ হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু তৈ মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে নিলুকুরকন খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফারমাও হাস্তেফা সাকা খারচি মতাই ইংখা হাস্তে ত্রিপুরানি কাইসা যতনি খোরচা জাকনাই কতর তের অ তের লুকুরকনি বিশিঙ্গ তংথকমুং হামজাকমুং টংকচাং হামক্রাইতেই বাইয়াবচারিনি তংহালক তুবুয়ান হনৈ খা কামানি কক বসাকা হাস্তেফা মন্ত্রী অকরা খা কাহাম ইয়াফারমাও সাকা লাইবুমা গনাং খারচি তের কুসুং কুসুং জরারমৈ কথা লাইমুং থানচাতেই কুথুক বানিয়ানি কতর হালক অঙ্গৈ বাসাবৈ তঙ্গো হাস্তেনি লাইবুমাতেই তংরাইদা রেগজাক অ তের তাবুক সালচি সালকা আমচাইনি লুকুরকনি থানি আলাইদা সিনিমুং মানৈ তঙ্গো বেবাক দফানি লুকুরকন অ বানিগ কুথুম লাইমানি নৌজাগো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তৈ হাস্তেনি মন্ত্রীসভানি আদংরক তিনি তাংন কতর হাস্তেনি পুলিশনি দাগিফাং অকরা থৈজাক অনুরাগন পাইথাকনি খুলুমুং ইয়াফার লাইকা আবুনি সেকাং হাস্তে পুলিশনি সদর নাইখুঙ্গ পাইথাকনি খুলুমুং ইয়াফার জাখা বন আর হাস্তে পুলিশনি বখাক্তৈ সেলামি রেজাখা থৈজাক অনুরাগনি মাংকথৈ আলাইদা বীরখুংনি সেবাই উত্তর প্রদেশনি বাগপথ হাংকর বিনি আচাইমা থায়ত লাঙ্গৈ থাংজাখা আরও নবীনি পাইথাকনি সামুং পাইরি জাগানো থৈজাক অনুরাগন পাইথাকনি খুলুমুং ইয়াফারমানি ইয়াগুলো মন্ত্রীয়করা ককতুমা থুমনাই রক্ন সাকা হাস্তেনি কেরং রায়দা হামক্রাই খ্লাইমা

0: প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: বাড়ি ইমারত অট্টালিকা কুড়ে ঘর ছোট বড়।

অনুরাগ নি কতর বারজা তঙ্গ বারজা ও তংমানি জরা ও হাস্তে নি কেরং রায়দা হা কত নি বুসকাঙ্গ খুরসা জাকথাই কাহাম থাই তংখা ব থৈমাবাই নাইমথাং নাইখংনে বাকে সুপুং জাক থগিয়া দেরামুং অংখা ব সাকা অনুরাগ থৈমানী পাটিমুং নতুই চেরই নাইনা ও কেরংনি রায়দা তৈ নাংমানি বেবাক বেরেমনি ইয়াপরি নাহারনাই হাপাং মন্ত্রী অক্রাবিনী নুখুংনে বখাক ব খা খামা ফুনুকা ইয়াঙ্গ পুলিশনি বারজা মানজাক দাগিফাং অক্রা জি এস রাও সাকা অনুরাগ থৈমানী পাটিমুং নতুই চেরই নাইনা ও পুলিশনি কুচুক আচুকথাইনি অফিসার রকনতেই কাইসা আলাইদা চেরেই নাইনাই কমিটি খাজাগানো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী কক্তমা আপডেট মানানি বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনকারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মান্নাখে টুইটার এবার এক্সেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী ও তালনি নৈচিদক শালমারী ককতিশালনী ফুং দামজিসাব আকাশবাণী মন কি বাত পান্ডাব হাকতর তাই বুই হাকতর নীলুকুরক বাই ককলাম সালাইয়ানো অব অঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচিদক বেরেমনি পান্ডা মন্ত্রীপক্ষক লুকুরক্ন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরম এবার নমো এপস লুকুরকনি ওয়ানসকমুং রগ্ন রহরই মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসক মুং রক্ন রেকর্ড খাই মানবায়ানো আবনকারিব 1922 নম্বর মিস কল দিবই জেলিং মানানো অবতীব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন ও তালনি বুসকাং সালনৈ চিব্রৈ সালমারি জরা ফিয়োগজাক তঙ্গানো কেন্দ্রনি ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশনস ভারতনি পুইলা ডেঙ্গু টিকা হাতিও কারিনানি গসিমং রেখা অবহাকতনি পুইলা ডেঙ্গু টিকা ডেঙ্গু বেমার কাশুনানি বাগৈ অ টিকা গসিমং মানখা বিশেষগ্রৈ নিশিমি বেশি চিদক জরা উমরনি বরক রগ টিকা রিজাগৈ মানো ইউরোপ ইউনিয়ন সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া তে থাইল্যান্ড নখবৈ হায়ংনি কাইব্রৈ চি থাম হাকতর অ টিকা গসিমং মানখা কেন্দ্রনি সাখামতাই নুকুং হামক্রাই নাইখংনি বখাকতৈ সাজাকা হাকতনি পুইলা ডেঙ্গু টিকা অ গসিমং মানবাই ডেঙ্গু বেমার কাশুনা ও ভারতনি লুকু সাকাম হামক্রায় হামক্রাইখ্লাইনানি বাবায় কাইসা কতর ইয়াপ্রি বিলুনিয়া ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর রংন কতর তিনি শালগ্রা ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাংতাই হাঙ্কর লুকুলেখামং চুবা চুবদল নিচেতন বাই লুকুলেখামং নৈসাই নৈচিসনি ন তৈ ফ্রংমং সামংবুতাং সংসার জাখা সামংবুতাং শ্রংনাই রক্ন লুকুলেখামং বাই থাংনি লেখামংতাই নুখংনি ককথুম সুবুংনানো তৈ ফ্রংজাখা আকাশবাণী ইঞ্জিনিয়ার বেদেকনি ইয়াকচু দাগিফাঙকরা হেমন্ত নোরেম তিনি কয়লাশহর ভগবান নগরনি আকাশবাণী কয়লাশহর কেন্দ্রন বেড়াই নাইখা কয়লাশহর কেন্দ্রনি প্রোগ্রাম বেদেকনি বক্রক প্রবল ভট্টাচার্য শাখা বেড়াই নাইমানি জরাব মোচাং নরেম কেন্দ্রনি বেবাক দিখিল নতুই সাইমানই নাহারকাতাই আরনি সেবুকতাই অফিসার রকবাই ককলাম সালাইখা তাবুক নবার তিবারনি ককতুমা বসকাং দামনৈ চিব্রী ও শালসি গুমতি শালগ্রা হাঙ্কর গবাং ওয়াতে ওয়াউই মানু হনই হজাক মংরেখা নবার তিবার নাইখং খনা শালনি সাকানি তুংমারি 32 ডিগ্রি তাই খামানি 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি শালনি সাকানি তুংমারি তংমানি 23.3 ডিগ্রি তাই খামানি 22.2 ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম্বা তামৈ সতি 32 জরা ওয়াতে ওয়াখা 30 মিলিমিটার ককতুমা পাইনানি সেখান ককতুমা বুবাক্রক তৈ ওয়াইসা সাফিরো মন্ত্রীপক্রক নরেন্দ্র মোদী হাকতর গনাঙ্গ ইথিনাঙ্গ আঞ্জক মুংনি কাংবলাই কেসে কেরেং অংমা হাই পার্টি মুংন কাশুনা ও ক্রংজাক বেবাক বেখাকনি চুবাচুরানি কবক মুং নারেখা নিট আঞ্জক মুংনি সুংমুংলাই কেসে কেরেং খবৈ জুদা জুদা ইস্যুনতেই কেবেংলাই বদলনি খরাংতি সামান কিতিংগৈ সংসদনি কনৈ খতনি অধিবেশন তিনি মথাগৈ রাজাখা নখা শালসিনি রমৈ খারসি মতাই তাই তেরখানা নিসিমি কচামাগরতলানি চিব্রৈ মান্ডপ চেংজাগানো তাংন কতর তৈ হাস্তে পুলিশনি সদর নাইখুঙ্গ পুলিশনি দাগিফাং অক্রা থৈজাক অনুরাগ্ন পাইথাকনি খ্লুম মুং ইয়াফার জাকা কক্রক বাই ককতুমা পরিমুং তিনি বাকে অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি তামৈ সতী ব্রৈচিব

0: করোনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ঐতিহ্যবাহী খার্চিপুজো আগামীকাল থেকে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। সচিবালয়ে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন। প্রধানমন্ত্রী দেশে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধের আহ্বান জানিয়েছেন। বাজারে আসতে চলেছে ভারতের প্রথম ডেঙ্গু টিকা। সাত দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চিপুজো আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। এই উপলক্ষে আগামীকাল মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আজ সন্ধ্যায় চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী জানিয়েছেন, সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খার্চি মেলা কমিটির উদ্যোগে বছরের খার্চি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে। এক পেড়ে মাকে নাম, অর্থাৎ মায়ের নামে একটি বৃক্ষরোপণ। এই উৎসবের অংশ হিসেবে সাত দিন সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে। খার্চি উৎসব উপলক্ষে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, খার্চি পূজা ত্রিপুরার অন্যতম জনপ্রিয় একটি উৎসব। এই উৎসব জনগণের মধ্যে আনন্দ, ভালোবাসা, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ব বোধ বয়ে আনবে বলে তিনি আশা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তায় বলেন, ঐতিহ্যবাহী খার্চি উৎসব যুগ যুগ ধরে সম্প্রীতি, সৌহার্দ্য, ঐক্য, মহামিলনের বার্তা বহন করে চলেছে। রাজ্যের নিজস্ব ঐতিহ্য পরম্পরার ধারক এই উৎসব আজ উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে। জাতি, জনজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের আন্তরিক অংশগ্রহণে খার্চি উৎসব এক সর্বজনীন মিলন মেলায় পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অংশ হিসেবে আজ ঊনকোটি জেলার ফটিকরায়ে কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন নয়টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজের বহু জনগণকে চিকিৎসার পর বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। তাছাড়া আয়ুষ্মান ভারত আভা কার্ডের জন্য নথিভুক্তিকরণ করা হয়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ও রাজ্য মন্ত্রিসভা সদস্যগণ আজ সচিবালয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে রাজ্য পুলিশের সদর দপ্তরেও শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে সেলামি দেওয়া হয়। প্রয়াত অনুরাগের মরদেহ বিশেষ বিমানে উত্তরপ্রদেশের বাগপত জেলায় তাঁর জন্মস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজ্যের আইনশৃঙ্খলার উন্নয়নে অনুরাগের ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি দায়িত্বে থাকার সময়ে রাজ্যের আইনশৃঙ্খলা দেশের মধ্যে গর্ব করার মতো এক উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। তার মৃত্যু আরক্ষা দপ্তরের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, অনুরাগের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য আইনানুগ সমস্ত ব্যবস্থা সরকার গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী অনুরাগের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জি এস রাও জানিয়েছেন, অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তের জন্য পুলিশের পদস্থ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে ভবিষ্যতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ রক্ষার বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ সংসদ ভবন চত্বরে আয়োজিত এনডিএর সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী মোদী উল্লেখ করেন, নিট প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়ার পরপরই সরকার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছিল। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে ১৩ জন অভিযুক্ত কারাগারে রয়েছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যারা এর জন্য দায়ী তাদের সম্ভাব্য কঠোরতম শাস্তির মুখোমুখি হতে হবে। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী শ্রী মোদী বিভিন্ন দেশের সঙ্গে ভারতের স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। বৈঠকে তিনি বলেন, প্রতিটি মুক্ত বাণিজ্য চুক্তিতে দেশের কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠকে এনডিএ জোটের শরিক দলগুলো ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়ে একটি অভিনন্দন প্রস্তাব পাশ করে। আকাশবাণীর কারিগরি বিভাগের উপমহানির্দেশক হেমন্ত নোরেম আজ বিকেলে কৈলাসহরের ভগবাননগরস্থিত আকাশবাণীর কৈলাসহর কেন্দ্রটি পরিদর্শন করেন। কৈলাসহর কেন্দ্রের প্রোগ্রাম বিভাগের প্রধান প্রবাল ভট্টাচার্য জানান, পরিদর্শনকালে শ্রী নোরেম কেন্দ্রটির সার্বিক বিষয়ে অবহিত হন এবং এর উন্নতি

সংবিধানের বিষয়ে কর্মী ও আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্ত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-1178-00 নম্বরে কল করে ইংরেজি বা হিন্দিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। অনলাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্সে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ভারতের প্রথম ডেঙ্গু টিকা দুর্বলীকৃত ডেঙ্গু ভ্যাকসিন কিউ ডেঙ্গা বাজারজাত করার অনুমোদন দিয়েছে। এটি হবে দেশের প্রথম ডেঙ্গু টিকা যা ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য অনুমোদিত হল। 4 থেকে 60 বছর বয়সী ব্যক্তিদের ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড সহ বিশ্বের 42টি দেশে এই টিকা ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাভ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে দেশের প্রথম ডেঙ্গু টিকার এই অনুমোদন ডেঙ্গু মোকাবিলায় ভারতের জনস্বাস্থ্য প্রচেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের জেরে সংসদের উভয়কক্ষের অধিবেশন আজ দিনের বাকি সময়ের জন্য মুলতবি হয়ে যায়। বিরোধীদের প্রতিবাদের কারণে লোকসভা ও রাজ্যসভা উভয়কক্ষ 3 বার অধিবেশন মুলতবি করতে হয়। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্ন উত্তর পর্ব পরিচালনার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যদের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপন করেন। শ্রী বিড়লা বিরোধীদের কাছে সহযোগিতার আহ্বান জানান, তবে তাঁরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলা, গোমতি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 17 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার বলছি। ঐতিহ্যবাহী খার্চি পূজা আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। সচিবালয় পুলিশ সদর দপ্তরে পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন। প্রধানমন্ত্রী দেশে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধের আহ্বান জানিয়েছেন। বাজারে আসতে চলেছে ভারতের প্রথম ডেঙ্গু টিকা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

এতক্ষণ কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর।

0: दिशा स्कीम के टेलीलॉ न्याय बंधु कानूनी साक्षरता एवं जागरूकता कार्यक्रम से जुड़े कानूनी सहायता टेलीलॉ के टोल फ्री नंबर 1-4-4-5-4 और वेबसाइट www.tele-law.in से प्राप्त की जा सकती है।
1: বিজ্ঞাপনের বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে নিউজ অন এআর অ্যাপে এবং 103.2 মেগাহার্জে। এখন শুনবেন পড়াশোনা।
2: শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা আমাদের আজকের বিষয়। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পড়াবেন শিক্ষক শ্রী সঞ্জয় দাস।
3: আজকে আমরা আলোচনা করব কোষেরই পরবর্তী অংশ, যা হল ইউক্যারিওটিক সেলের গঠন স্ট্রাকচার। আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইনের কোষ, প্রথম অধ্যায় কোষ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইউক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য। আজকে আলোচনার বিষয় হলো ইউক্যারিওটিক সেলের গঠন স্ট্রাকচার। হ্যালো, ইউক্যারিওটিক, তাহলে আমরা আরেকটি ইউক্যারিওটিক সেল হতে গেলে কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? বৈশিষ্ট্যগুলি হলো নিউক্লিয়াস সুগঠিত, পর্দা ঘেরা কুসংগাণু উপস্থিত, রাইবোজোম 80S প্রকৃতির প্রাণী কোষে। সাধারণত ইউক্যারিওটিক সেল জীবের উপর ভিত্তি করে দুই রকমের হতে পারে, কারণ জীব দুই রকমের, একটা হলো উদ্ভিদ গোষ্ঠী আর একটা হলো প্রাণী।

গোষ্ঠী। উদ্ভিদ গোষ্ঠীর ক্ষেত্রে আমরা কোষ প্রাচীর লক্ষ্য করতে পারি, একটা কোষের কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এই রকমের কোনো কোষ প্রাচীর থাকে না। তো সেই দিক থেকে আমরা একটা ইউক্যারিওটিক সেল যদি দেখি, তাহলে আমরা দেখব উদ্ভিদ কোষের ক্ষেত্রে কী কী আমরা পাই। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা প্রথম দিক থেকে পাব সেল ওয়াল বা কোষ প্রাচীর, তারপর পাব আমরা কোষ পর্দা, তারপর প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম, তারপর থাকবে নিউক্লিয়াস এবং বিভিন্ন প্রকারের কোষঙ্গাণু। আবার এইটাই যদি ইউক্যারিওটিক সেল প্রাণী সেল হয় বা অ্যানিম্যাল সেল হয়, তাহলে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে আমরা সেল ওয়ালটা পাবো না, এই ক্ষেত্রে আমরা পাবো কোষপর্দা, তারপর প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম নিউক্লিয়াস কোষীয় অঙ্গাণু। তো আজকে এখন আমি সেল ওয়াল সম্বন্ধে, একটা উদ্ভিদ কোষের গঠন স্ট্রাকচারের সেল ওয়াল সম্বন্ধে আলোচনা করব। সেল ওয়ালটা কি বা কোষ প্রাচীর? কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষের প্লাজমা পর্দা ঘিরে একটা সেলুলোজ নির্মিত আবরণ থাকে। ওইটা সাধারণত, ওই আবরণটা সাধারণত স্থিতিস্থাপক ভেদ্য প্রকৃতির এবং জড় প্রকৃতির হয়। ওই বৈশিষ্ট্যগুলি যখন থাকবে তখন তাকে আমরা উদ্ভিদ কোষের কোষ প্রাচীর বলতে পারি। তো সংজ্ঞাটা এইরকম হবে, উদ্ভিদ কোষের প্লাজমা পর্দাকে ঘিরে যে সেলুলোজ নির্মিত জড় স্থিতিস্থাপক ভেদ্য আবরণ থাকবে বা থাকে, তাকেই আমরা কোষ প্রাচীর বলি। অবস্থান, সকল উদ্ভিদ ও ব্যাকটেরিয়া কোষ কোষের মধ্যেই কোষ প্রাচীর বর্তমান। ব্যতিক্রম হিসাবে আমরা দেখি কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও রিপ্রোডাক্টিভ বা জনন সেল যেগুলো থাকে ওইগুলির মধ্যে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর তিনটা অংশ দ্বারা গঠিত, এগুলি হলো মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর। মধ্যপর্দা হলো দুটি উদ্ভিদ কোষের মধ্যবর্তী স্থানে কতগুলি তরল জাতীয় পদার্থ আমরা দেখতে পাই, যাদের আমরা বলি মধ্যপর্দা বা মিডল ল্যামেলা। এরা প্রধানত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্যাকটেট দ্বারা গঠিত এবং কয়েক প্রকারের প্রোটিন দানাও তার মধ্যে থাকে। এইটা হলো একটা কোষের কোষ প্রাচীরের বাইরের আবরণ। তারপর হলো প্রাথমিক প্রাচীর, ঠিক মধ্যপর্দার উভয় পাশে এক ধরনের প্রাচীর বর্তমান থাকে যাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এটা একটা উদ্ভিদ কোষের সর্বাপেক্ষা বাইরের স্তর, এটি ভেদ্য এবং পাতলা প্রকৃতির হয়, এটি সেলুলোজ দ্বারা গঠিত। তার পরবর্তী যে স্তর ওইটা হলো গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরটা হলো, এটি প্রাথমিক প্রাচীরের উভয় পার্শ্বে, উভয় দিকে, প্রাথমিক প্রাচীরের উভয় দিকে অবস্থিত। এটি পুরু, বেদ্ধ ও শক্ত প্রকৃতির হয়। আমরা প্রাথমিক প্রাচীরে পেয়েছিলাম, প্রাথমিক প্রাচীরটা কী প্রকৃতির হয়? ভেদ্য কিন্তু পাতলা প্রকৃতির, কিন্তু গৌণ প্রাচীরটা হবে পুরু, ভেদ্য এবং শক্ত প্রকৃতির। এটিও সেলুলোজ, হেমিসেলুলোজ এবং লিগনিন দ্বারা গঠিত থাকে। তার কাজ হল সংযোগ স্থাপন করা, কোষকে রক্ষা করা, আকৃতি, কোষের আকৃতি প্রদানে সে মুখ্য ভূমিকা পালন করে। তো এই ক্ষেত্রে কোষ প্রাচীরের মধ্যে আমরা আরেকটা বস্তু লক্ষ্য করতে পারি, ওইটা হলো প্লাজমোডেজমাটা। তাহলে আমাদের জানতে লাগবে প্লাজমোডেজমাটা কী। প্লাজমোডেজমাটা হলো কতগুলি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র যেগুলি কোষ প্রাচীরের মধ্যে বর্তমান। এইগুলি সাধারণত দুটি কোষের মধ্যে বিভিন্ন কোষীয় বস্তুর আদান প্রদানে সাহায্য করে। তাহলে যদি শর্ট কোশ্চেন আসে যে প্লাজমোডেজমাটা কি, প্লাজমোডেজমাটা হলো উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে অবস্থিত কতগুলি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বা অংশ যার মাধ্যমে দুটি কোষের পাশাপাশি অবস্থিত দুটি কোষের মধ্যে কোষীয় বস্তুর আদান প্রদানে সাহায্য করে। এই হলো একটি উদ্ভিদ কোষের কোষ প্রাচীর। তারপর হলো কোষ পর্দা। এই ক্ষেত্রে কোষ পর্দা কি যদি সংজ্ঞা হয়, তাহলে সংজ্ঞাটা হবে এই রকমের, প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরের দিকে এক ধরনের সূক্ষ্ম স্থিতিস্থাপক অর্ধভেদ্য বা প্রবেদক ভেদ্য লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয়

একটা সজীব প্রকৃতির আবরণ থাকে যাকে কোষপর্দা বা প্লাজমা পর্দা বলা হয়। তাহলে কোষপর্দার বৈশিষ্ট্যগুলি কী রকমের হবে? কোষপর্দার বৈশিষ্ট্যগুলি হবে, তার প্রথম যে বৈশিষ্ট্য ওইটা হবে সে সজীব প্রকৃতির, সেকেন্ড স্থিতিস্থাপক, থার্ড হবে অর্ধবেদ্য বা প্রবেদক ভেদ্য, এবং লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় আবরণ, তার মধ্যে তিনটা স্তর থাকবে। ওই সবগুলি থাকলে পরে তখন তাকে আমরা বলতে পারবো কোষপর্দা। তাহলে এই বৈশিষ্ট্যগুলিকে একসঙ্গে করে আমরা যদি বলি তাহলে আমরা এইরকমভাবে তার সংজ্ঞাটা দিতে পারি। সংজ্ঞাটা হবে এই রকমের যে প্রতি যে কোষের প্রোটোপ্লাজমের বাইরের দিকে সূক্ষ্ম স্থিতিস্থাপক অর্ধবেদ্য বা প্রবেদক বেদ্য লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় আবরণকেই আমরা কোষপর্দা বলতে পারি। তাহলে আর আমাদের আলাদা করে কোষপর্দার সংজ্ঞা মুখস্থ করতে হয় না। আমরা যদি কয়েকটা বৈশিষ্ট্য মুখস্থ করে রাখতে পারি বা ভালো করে জানতে পারি তাহলে ওই বৈশিষ্ট্যগুলিকেই একসঙ্গে করে আমরা প্রত্যেকটা জিনিসের একটা নতুন সংজ্ঞা দিতে পারি। তারপর হলো কোষপর্দার অবস্থান। অবস্থানটা কোথায়? প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে কোষপর্দা অবস্থান করে। তার মানে প্রোটোপ্লাজমের বাইরের দিকের যে আবরণটা ওইটাকেই আমরা কোষপর্দা বলতে পারি। তার গঠন স্ট্রাকচারটা কী রকমের হবে? গঠন স্ট্রাকচারটা আমরা যদি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে একটা কোষপর্দাকে রাখি তাহলে আমরা তার মধ্যে তিনটা স্তর দেখতে পাব। একটা হলো প্রোটিন, তারপরেরটা হবে লিপিড, এবং তারপরেরটা হলো প্রোটিন। এই তিনটা স্তর মিলে একটা কোষপর্দা গঠিত হয়। এই তিনটা স্তরকে একত্রে বলা হয় একক পর্দা। তাহলে শর্ট কোশ্চেন আসতে পারে একক পর্দা। একক পর্দা হবে প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত পর্দাকেই আমরা একক পর্দা হিসাবে বলতে পারি বা একক পর্দা হিসাবে আখ্যায়িত করতে পারি। বিজ্ঞানী রবার্টসন এই একক পর্দার নামকরণ করেন এবং উনি পিএলপি মডেল বর্ণনা করেন। এই ক্ষেত্রে আমরা যদি দেখি একটা পিএলপি মডেলটাকেই আমরা যদি ভালো করে দেখি তাহলে আমরা বাইরের দিকে পাব প্রোটিন, ভিতরের দিকে থাকবে লিপিড, তার পরবর্তী ভিতরের দিকে যে স্তরটা থাকবে ওইটা হবে প্রোটিন। তার মানে প্রোটিনের মাঝখানে লিপিডগুলি ভাসমান অবস্থায় থাকে। এই ক্ষেত্রে লিপিড অণুগুলি দুটি পোলার মেরু দ্বারা গঠিত। পোলার মেরু হলো একটা হলো পজিটিভ আর একটা হবে নিউট্রাল পজিশনে। পজিটিভ দিকটা সাধারণত প্রোটিনের দিকে থাকে আর নিউট্রাল পোর্শনটা মিডেলের দিকে অবস্থান করে। এইগুলি এই কারণে লিপিডটাকে হিমশৈলীর সঙ্গে তুলনা করা যায়। একটা সমুদ্রের মধ্যে বরফের যে ভাসমান খণ্ডটা থাকে ঠিক তেমনই কোষপর্দার মধ্যেও প্রোটিনের মধ্যে লিপিড অণুগুলি ভাসমান অবস্থায় অবস্থান করে। এই হলো একটা কোষপর্দার গঠন। কোষপর্দার কাজ, কোষপর্দার সজীব অংশকে সমস্ত প্রকারের একটা কোষের যে সমস্ত সজীব অংশগুলি থাকে ওইগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, কোষের পুষ্টি যোগানে সাহায্য করে, বিভিন্ন কোষের মধ্যে পাশাপাশি অবস্থিত কোষগুলির মধ্যে একটি কোষ থেকে অপর কোষের মধ্যে কোষীয় বস্তুর আদান প্রদানে সাহায্য করে, ব্যাপন ও বিশ্রবণে মুখ্য ভূমিকা পালন করে, কোষ অঙ্গাণু সৃষ্টি করতে সাহায্য করে। এই হলো কোষপর্দার কাজ। আচ্ছা, তারপর কোষের মধ্যে আমরা আরেকটা ধরনের বৈশিষ্ট্য আমরা পাই, ওইটা হলো ফেগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস। কোষ যখন কোনো খাদ্যবস্তু গ্রহণ করে সে দুইটা পদ্ধতির মাধ্যমে ওই খাদ্যবস্তুগুলিকে সে গ্রহণ করে। একটা হলো ফেগোসাইটোসিস পদ্ধতি আর একটা হলো পিনোসাইটোসিস পদ্ধতি। তো তাহলে এখন আমাদের জানতে লাগবে ফেগোসাইটোসিস কি। ফেগোসাইটোসিস হলো সংক্ষেপে যাকে আমরা বলি সেল ইটিং, আর পিনোসাইটোসিস হলো সেল ড্রিঙ্কিং। সেল ইটিং মানে কি? তাহলে ফেগোসাইটোসিস হলো এমন একটা প্রসেস বা পদ্ধতি যার মাধ্যমে কোষ তার কঠিন বস্তুগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করে। তার মানে হলো কঠিন বস্তুগুলিকে কোষের মধ্যে গ্রহণ করার যে পদ্ধতি ওই পদ্ধতিটাকেই আমরা বলি ফেগোসাইটোসিস বা সেল ইটিং। তাহলে পিনোসাইটোসিস হবে কোষের মধ্যে তরল বস্তু গ্রহণ করার যে পদ্ধতি তাকে আমরা বলবো সেল ড্রিঙ্কিং। এই হলো একটা কোষে ফেগোসাইটোসিস এবং পিনোসাইটোসিসের সংজ্ঞা। এই ফেগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস

পদ্ধতিতে সমস্ত কোষে তাদের মধ্যে বিভিন্ন প্রকারের বস্তুগুলিকে সে ভিতরের দিকে ঢুকাতে সাহায্য করে। আবার কোন কোন সেলের ক্ষেত্রে আমরা দেখি এই এক্সোসাইটোসিস এন্ডোসাইটোসিস। এক্সোসাইটোসিস মানে হলো সে ভিতর দিক থেকে কোষের যে অবদ্রব্যগুলি থাকে ওইগুলিকে এক্সোসাইটোসিস পদ্ধতিতে সে বডির বাইরে বের করে দেয়। ওই পদ্ধতিটাকে আমরা বলি বহির্গমন পদ্ধতি বা এক্সোসাইটোসিস। আর এন্ডোসাইটোসিস হলো এন্ডোসাইটোসিসের মধ্যে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস এইগুলি পড়ে। এন্ডোসাইটোসিসের মাধ্যমে সে কী করে বিভিন্ন বস্তুগুলিকে তার বডির ভিতরে প্রবেশ করাতে সাহায্য করে। এই হলো একটা প্রাণী কোষের গঠন স্ট্রাকচার। তাহলে এইগুলোর থেকে আমরা বলতে পারি দুইটা কোষের মধ্যে প্রোক্যারিওটিক সেল বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ এবং আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষের মধ্যে পার্থক্য। পার্থক্যগুলি এর কীরকম হয়, এইগুলি হলো আদি নিউক্লিয়াসযুক্ত কোষ নামের মধ্যেই তার মধ্যে আছে আদি, সে অনেক আগের কোষ এবং তার মধ্যে কী থাকে, তার মধ্যে নিউক্লিয়াস থাকে না বা থাকলেও অনুন্নত প্রকৃতির নিউক্লিয়াস থাকে। কিন্তু আদর্শ কোষের মধ্যে নিউক্লিয়াস উন্নত প্রকৃতির। তারপর প্রোক্যারিওটিক সেলের মধ্যে পর্দা ঘেরা কুসংগাণু অনুপস্থিত, কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা পর্দা ঘেরা কুসংগাণু দেখতে পাই। রাইবোজোম, রাইবোজোমের প্রকৃতি প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে HTS প্রকৃতির, কিন্তু ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে রাইবোজোম HTS প্রকৃতির। আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা পাই HTS, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে 70S প্রকৃতির রাইবোজোম। 70S প্রকৃতির রাইবোজোম দুটি সাব ইউনিট দ্বারা যুক্ত থাকে, একটি হলো 50S এবং আরেকটি হলো 30S। আর ইউক্যারিওটিক সেলের 80S রাইবোজোম ওইটা দুইটা সাব ইউনিট, একটি হলো 60S এবং অপরটি হলো 40S প্রকৃতির। তারপর প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কোনো কোষগহ্বর থাকে না, কিন্তু ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা বড় প্রকৃতির কোষগহ্বর পাই এবং প্রাণী কোষের ক্ষেত্রে কোষগহ্বরগুলি ছোট ছোট প্রকৃতির থাকে এবং সংখ্যায় বেশি পরিমাণে থাকে তুলনায় উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তারপর প্রোক্যারিওটিক সেলের মধ্যে আমরা নিউক্লিয়াস পাই না, কিন্তু চক্রাকার DNA থাকে যার মধ্যে কোনো পর্দা থাকে না, যাকে আমরা নিউক্লিওয়েড বলি। ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা পর্দা ঘেরা সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাই। এইগুলি হলো একটা প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রধান প্রধান পার্থক্য। তারপর আমরা ইউক্যারিওটিক সেলের উদ্ভিদ সেল এবং প্রাণী সেলের মধ্যে পার্থক্য যদি করি আমরা কী রকমের পার্থক্য দেখতে পাই। ইউক্যারিওটিক সেলের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে, উদ্ভিদ কোষের মধ্যে সাধারণত আমরা কোষ প্রাচীর পাই, কিন্তু প্রাণী কোষের মধ্যে এমন কোনো কোষ প্রাচীর থাকে না। তার মানে আমরা বলতে পারি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর উপস্থিত, প্রাণী কোষে কোষ প্রাচীর অনুপস্থিত। উদ্ভিদ কোষের মধ্যে আমরা কোষঙ্গাণু হিসাবে প্লাস্টিড পাই, কিন্তু প্রাণী কোষের মধ্যে আমরা প্লাস্টিড পাই না। তার মানে উদ্ভিদ কোষে প্লাস্টিডের কাজ হলো সে উদ্ভিদের বিভিন্ন প্রকারের বর্ণ গঠনে সাহায্য করে, কিন্তু প্রাণী কোষের মধ্যে যেহেতু এমন কোনো অঙ্গাণু অনুপস্থিত থাকে তাহলে বর্ণ গঠনের প্রশ্নই আসে না। তারপর উদ্ভিদ কোষের মধ্যে কোষগহ্বর থাকে যা বড় প্রকৃতির এবং সংখ্যায় কম। এই কোষগহ্বর সাধারণত নিউক্লিয়াসের সঙ্গেই অবস্থান করে, কিন্তু প্রাণী কোষের মধ্যে যে কোষগহ্বরগুলি থাকে ওইগুলি দেখতে অনেকটাই ছোট প্রকৃতির এবং সংখ্যায় তুলনায় উদ্ভিদ কোষের অনেকটাই বেশি থাকে এবং এগুলি সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় অবস্থান করে। তারপর আরেকটা কোষঙ্গাণু যা উদ্ভিদ কোষে অনুপস্থিত এবং প্রাণী কোষে উপস্থিত তা হলো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে অনুপস্থিত, কিন্তু প্রাণী কোষের মধ্যে আমরা এটা স্পষ্টভাবে দেখতে পাই, যা কোষের কোষ বিভাজনের সময় ব্যামতন্তু গঠনে মুখ্য ভূমিকা পালন করে। এই হলো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে তারপর আমরা জানব একটা নিউক্লিয়াসের গঠন স্ট্রাকচার। নিউক্লিয়াস দেখতে কী রকমের হয়,
একটা নিউক্লিয়াস

সাধারণত সে সাইটোপ্লাজমে অবস্থান করে এবং কোষের মধ্যবর্তী পর্যায়ে তার অবস্থান। নিউক্লিয়াস দেখতে গোলাকার প্রকৃতির এবং সে দ্বি একক পর্দা দ্বারা বেষ্টিত থাকে। দ্বি একক পর্দা দুইটা অধ একক, তার মধ্যে বর্তমান একটা ভিতরের দিকের বহিঃস্থ পর্দা আর একটা অন্তঃস্থ পর্দা। এই পর্দার মধ্যে উদ্ভিদ কোষের মধ্যে কতগুলি ছিদ্র থাকে তা যাকে আমরা মাইক্রোপাইল হিসাবে ধরতে পারি। এই মাইক্রোপাইলের মাধ্যমে বিভিন্ন প্রকারের নিউক্লিয় পদার্থ

0: নিউক্লিয় রক্স বা নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় লাস। নিউক্লিয় জালিকা হলো নিউক্লিয়াসের মধ্যে অসংখ্য জালকাকার অংশ থাকে যেগুলি ক্রোমোজোম তন্তু হিসাবে পরিচিত। এইগুলি ক্রোমোজোম পরবর্তী সময়ে ক্রোমোজোম তন্তু গঠনে সাহায্য করে। নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় লাস ও নিউক্লিয় জালিকাগুলি একটি অর্ধতরল পদার্থের মধ্যে ভাসমান অবস্থায় অবস্থান করে। এই অর্ধতরল বস্তুটাকেই বলা হয় নিউক্লিয় রস। এইগুলি সাধারণত নিউক্লিয়াসের পুষ্টি যোগাতে সাহায্য করে। তারপর হলো নিউক্লিয় লাস। নিউক্লিয় লাস নিউক্লিয়াসের মধ্যে একটি ঘন গোলাকার অংশ, ওইটা নিউক্লিয়াসের মিডল পোর্শনে অবস্থান করে, তাকেই আমরা নিউক্লিয় লাস হিসাবে বলতে পারি। নিউক্লিয়াসের কাজ হলো জেনেটিক বস্তুগুলিকে বহন করা এবং তার থেকে প্রোটিন ডিএনএ সংশ্লেষ ঘটানো। এই কারণে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক হিসাবেও আমরা বলতে পারি। এই হলো আজকের আলোচনার বিষয়, এখানেই আমি শেষ করছি। নমস্কার।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল নবম শ্রেণীর জীবন বিজ্ঞান। পড়ালেন শিক্ষক শ্রী সঞ্জয় দাস।
2: এতক্ষণ শুনলেন পড়াশোনা আকাশ।

0: 2027. Our census, our progress.
1: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন ভয়েসমেল প্রোগ্রাম গীত বাহার।

0: শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বসে আকাশবাণী কৈলাস শহরের অনুষ্ঠান শুনছেন, আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এ সপ্তাহের ভয়েস মিল অনুষ্ঠান গীত বাহার। তাহলে চলুন দেখে নেই প্রথমেই ফোনের ওপারে কোন বন্ধু আজকে আমাদের সঙ্গে আছেন। নমস্কার, গীত বাহার থেকে বলছি।
1: হ্যালো, আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: তো আজকে একটা গান শুনতে চাই, গানটা হলো এরকম, আতি রহেঙ্গে বাহারে জাতি রহেঙ্গে বাহারে দিল কি নজর সে দুনিয়া কো দেখো দুনিয়া সদা হি হাসি হ্যায়। এরকম একটা গানটা, অবশ্যই ছবিটার নাম কসমে ওয়ালি। আর এই গানটা যাদের নিয়ে সঙ্গীতে, বিশেষ করে আমার খুব ভালো বন্ধু প্রেমজিৎ বাবু, তারপর আছেন আছে ছোট ভাই অবিনাশ দেবী, তারপর বিশ্বজিৎ পাল, সুমন মুহুরী, তারপর মিঠুন চক্রবর্তী, দেবজিৎ দাস, তারপর সজল মালাকার, কার্তিক মালাকার, আর অম্বালিকা ভট্টাচার্য, আর

0: আমার সহধর্মিনী সুধোভা ভট্টাচার্য। আর এই মুহূর্তে যারা রেডিও শুনছেন আকাশবাণী কৈলাস শহরের প্রোগ্রাম সব্বার জন্য রইল। তো ভালো থাকুন প্রসেনজিৎ দা, ভালো রাখুন,
1: ঠিক আছে, নমস্কার, ভালো থাকুন।

0: নমস্কার।
1: নমস্কার দাদা,
0: হ্যাঁ বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন আপনি।
1: আপনি ভালো আছেন?
0: এই চলছে কোনো মতে, আপনার কি খবর বলুন।
1: হ্যাঁ ভালো আছি,
0: আচ্ছা
1: কিন্তু আবহাওয়া তো ভালো যাচ্ছে না।
0: কি হয়েছে?
1: বন্যা হয়ে গেল, তারপরেও তো বৃষ্টি প্রতিদিন,
0: হ্যাঁ হ্যাঁ কি করবেন বলুন, এসব নিয়েই তো
1: মানুষের
0: আমাদের থাকতে হবে।
1: কত কষ্ট, বিপদ, কাজ করতে পারছে না। বছরটা একটু বেশি হচ্ছে বৃষ্টি।
0: যাই হোক, প্রকৃতির খেয়াল খুশি, হয়তো আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে, যেরকম আমরা প্রকৃতির উপর অত্যাচার চালাচ্ছি। হ্যাঁ, সবার কথা বলছি না, কিন্তু ব্যাপক একটা অংশ, এর প্রভাবও নিশ্চয়ই পড়তে পারে। এবং তথ্য প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, আমাদের জীবনযাত্রা অনেকটাই সহজতর হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু তার একটা নেতিবাচক প্রভাব তো পরিবেশের উপর থাকবেই, ঠিক না? এটা আপনি স্বীকার করুন বা না করুন, তো সব কিছু মিলিয়ে আবহাওয়া দিন দিন অনেকটাই বিপজ্জনক হচ্ছে আমাদের জন্য। সকলের মিলে, যারা দায়িত্বে আছেন বা আমরা যারা সমাজে বসবাস করি, আমাদের সকলের ব্যাপারে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্ম, আমাদের নিজের কথা, সমস্ত কিছু বিবেচনা করে এটা নিয়ে চিন্তা ভাবনা করার সময় বোধহয় এসে গেছে আমার মনে হয়। আর দেরি করা ঠিক না, তাই না? এরকম মনে হচ্ছে।
1: তো
0: যাই হোক, হ্যাঁ বলুন, আজ কি শুনবেন?
1: হিন্দি সঙ্গীত জগতের বিশাল নাম লক্ষ্মীকান্ত প্যারিলাল। তো লক্ষ্মীকান্ত জি তো অনেক আগেই চলে গেছেন, প্যারিলাল জি এখনো আমাদের মধ্যে আছেন। তো উনার সহধর্মিনী সুনীলা প্যারিলাল শর্মা 12 জুলাই আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আসলে খুব খারাপ লাগলো। আসলে লক্ষ্মী প্যারিলাল জি উনার, তার পেছনে তো আমি বলবো উনার সহধর্মিনীর বিশাল সাপোর্ট ছিল, বিশাল হাত ছিল, না হলে প্যারিলাল জি হয়ে উঠতে পারতেন না।
0: আচ্ছা,
1: তো আজকে সুনীলা জিকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।
0: আমরাও জানালাম।
1: লক্ষ্মীকান্ত প্যারিলাল জির একটা বিখ্যাত গান শুনিয়ে, ছবির নাম হচ্ছে আজ।
0: আশপাশ
1: ছবিটা 1981 রিলিজ হয়েছিল, আর লতাজির বিখ্যাত একখানা গান

0: मैं फूल बेचती हूँ।
1: अच्छा
0: আর গানটির রূপ দিয়েছেন হিন্দি সঙ্গীত জগতের সব থেকে বড় রাইটার আনন্দ বক্সিজি। আর এই গানটা আমি শুনব আসাম থেকে জহরলাল দাদা, প্রেমজিৎ ভাই আর অমল বিমল বসুমতারী ভাই বলুন। নেটওয়ার্কের সব বন্ধুরা আর আপনিও শুনবেন।
1: ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ, গীতবাহার থেকে কথা বলছি।
1: হ্যাঁ দাদা নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: আচ্ছা বলুন, আপনি কি শুনতে চান আজকে?
1: হ্যাঁ দাদা, একটা হিন্দি ছবির কথা বলছি।
0: হ্যাঁ,
1: ছবির নাম হচ্ছে শ্রীত তুম,
0: আচ্ছা আচ্ছা,
1: আর গানটা হচ্ছে পেহলি পেহলি বার মোহাম্মত কি হ্যায়।
0: আচ্ছা ঠিক আছে, আপনাকে শোনাবো এটা আমরা।
1: ঠিক আছে, নমস্কার দাদা, ভালো থাকবেন।
0: হ্যাঁ।

0: নমস্কার দাদাভাই।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
0: আমি সঙ্গীতা দেব নাচন্দীপুর থেকে বলছি।
1: আচ্ছা বলুন, কি
0: দাদাভাই
1: সুন্দর।
0: ভালো আছেন?
1: ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন।
0: তো অনেক চেষ্টা করার পর এখন গিয়ে সাকসেস হলো।
1: আচ্ছা ভালোই তো, এখন পেয়েছেন।
0: তো দাদাভাই আজকে আমি গান শুনবো,
1: হ্যাঁ,
0: ছবির নাম হরে কৃষ্ণ হরে রামা,
1: আচ্ছা
0: আর গানের কলি হচ্ছে কাঞ্চারে কাঞ্চারে,
1: আচ্ছা আচ্ছা
0: কিশোর কুমার অথবা আশা দিয়ে, আমার ঠিক খেয়াল নেই।
1: আচ্ছা, দেখবো আমরা, অসুবিধে নেই।
0: আর আমার সঙ্গে রয়েছেন মিটি বোন, শ্যামলি বোন, বিশাখা দাস, আর জগদ্দত্ত দেহজি দাদা, অমল ভাই, আর কুমার তোমার যারা সবাইকে নিয়ে শুনবো।
1: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দেবো।
0: নমস্কার দাদাভাই,
1: নমস্কার। হ্যাঁ হ্যাঁ,
2: কাঞ্চি।

0: নমস্কার।
1: নমস্কার, হ্যালো।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বিলোনিয়া উত্তর সীমা থেকে বিশ্বজিৎ পান।
0: আচ্ছা বলুন বিশ্বজিৎ বাবু, কে শুনবেন আজকে?
1: আজকে আরাধনা ছায়াছবি থেকে বাংলা তো মোর সাথে তুমি কাছে এসো, এই গানটা আর
0: আচ্ছা আচ্ছা
1: তো
0: আচ্ছা
1: ভালো আছেন স্যার?
0: আছি। আপনি কেমন আছেন?
1: ও, আমি অনেক ভালো আছি।
0: বাহ,
1: তো আমাদের এখানে তো বৃষ্টিপাত মোটামুটি হয়েছে, আপনাদের এখানে না বেশি হয়েছে বৃষ্টিপাত?
0: হ্যাঁ হ্যাঁ, আপনি বলছিলেন বৃষ্টি হচ্ছে না, গরম, এসব বলছিলেন।
1: হ্যাঁ
0: আচ্ছা, হয়েছে, এটাই মানে খুব খুশির খবর আর কি। পরিমাণ মতো যদি হয় তাহলে সব দিক দিয়েই ভালো। বৃষ্টিপাতেরও তো প্রয়োজন আছে, রোদেরও প্রয়োজন আছে, সমস্ত কিছু প্রয়োজন আছে। তবে পরিমাণ মতো হলে, হ্যাঁ পরিমাণ মতো হলে ভালো হয়। কিন্তু দেখুন প্রকৃতির উপরে তো আমাদের, ঠিক আছে সবার জন্যই।

0: নমস্কার গীত বাহাল।
1: নমস্কার নবীন।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার বলুন।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মা।
0: আচ্ছা
1: বলছি কি, সারাদিন দিনান্তের ক্লান্তিতে সন্ধ্যা রাতে বসে আপনাদের গীত ভার অনুষ্ঠানটি উপভোগ করা খুবই আরামদায়ক ও ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে। তাই ভাবছি আজকে এই গীত ভারে স্বর্ণযুগের একটি গান শুনতে চাইছি, 1975 মুক্তিপ্রাপ্ত দুই জাসুস ছবি থেকে, শৈলেন্দ্র সিং ও লতাজির দ্বৈত কণ্ঠ, দরিয়া কা রাজা দেবা হো দেবা, তোরে ভাইয়া লেখে চলি মেরি নাইয়া, সেই গানটি শুনিয়ে দেবেন। আর সেই ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা রাজ কাপুর ও শৈলেন্দ্র সিং নিজেই ছিলেন, আর সেই গানটি লিখেছেন মহান গীতিকার হসরত টেগুর, আর সেই গানটিতে সুর দিয়ে সাজিয়েছেন আমাদের সবারই প্রিয় মহান সুরকার রবীন্দ্র জয়ন্তী। সেই গানটি শুনতে চাচ্ছি আকাশবাণী কৈলাসহরের অবনীত শ্রোতা বন্ধুদের সবাইকে।
0: আচ্ছা ঠিক আছে, সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনার পছন্দ করা গান আমরা পাঠিয়ে দেব।
1: ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবার।
1: নমস্কার।

এতক্ষণ শুনলেন ভয়েসমেল প্রোগ্রাম গীতবাহার। সংযোজনায় ছিলেন প্রসেনজিৎ দেব। আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন গজল, শিল্পী ছিলেন ভূপেন্দর সিং, আকাশবাণী কৈলাসহর। এখন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে বিলম্বিত একতালে শুনবেন খেয়াল শিল্পী মন্দিরা লাহিড়ী, রাগ যোগ।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে যোগ রাগে শুনলেন খেয়াল। শিল্পী ছিলেন মন্দিরা লাহিড়ী। আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি করে দিতে হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার অ্যাসেম্বলি স্কোপজেতে ভাষণ দিয়েছেন। ম্যাসিডোনিয়াকে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বর্ণনা করেছেন তিনি। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার হয়েছে। অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের উপর 50% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আগামী 30 দিনের মধ্যে তা চালু হবে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হতে চলা আসন্ন FIH বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য 20 সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। আসছি বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নিট নিয়ে আলোচনার বিষয়ে সরকারি আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভায় বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী তাঁর আগেকার দাবি থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন।
1: सरकार संसद में न केवल इस विषय को लेकर बल्कि इस विषय के साथ संबंधित अन्य सभी विषयों को विस्तृत चर्चा के लिए तैयार है। प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट कहा है कि नीट और पेपर लीक इत्यादि विषयों को लेकर के जो लोग भी जिम्मेवार हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी और हम अपने बच्चों के साथ अन्याय नहीं होने देंगे।
0: এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সহ দলের অন্য সদস্যরা নিট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোবিন্দ মোহন লোক কল্যাণ মার্গে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় রাহুল গান্ধী তাঁদের বলেছিলেন, সরকার সংসদে নিট নিয়ে আলোচনায় রাজি থাকলে তিনি তৎক্ষণাৎ বিক্ষোভ তুলে নেবেন। এরপরই সরকারের আলোচনার দাবি মেনে নেওয়ার কথাটি ডক্টর সিং ঘোষণা করেন। কংগ্রেস নেতৃবৃন্দকে তা জানানো হলেও শ্রী গান্ধী তাঁর অবস্থান থেকে সরে এসে আরও একাধিক দাবিতে সরব হন। রাহুল গান্ধীর মতো বরিষ্ঠ নেতার কাছ থেকে এভাবে কথার খেলাপ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে ডক্টর সিং মন্তব্য করেন। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ অন্য বিরোধী দলের সদস্যদের আজ লোককল্যাণ মার্গের কাছে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ আটক করেছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন

0: ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হই হট্টগোলের জেরে তিনবার করে সভা মুলতুবি করে দিতে হয়। এদিন সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12টা, পরে দুপুর 2টো এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতুবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা নিয়ে তিনি পর্যালোচনা করেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত প্রতিবাদীদের দেখতেও যান স্বাস্থ্যমন্ত্রী। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার অ্যাসেম্বলি স্কোপজেতে ভাষণ দিয়েছেন। এদিন তার বক্তব্যে ম্যাসিডোনিয়াকে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বর্ণনা করেছেন রাষ্ট্রপতি। দুই দেশের শতাব্দী প্রাচীন সভ্যতা, ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে সিনেমা, সংস্কৃতি, শিক্ষা ও যোগের ক্ষেত্রে ভারত ম্যাসিডোনিয়া পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির কথা বলেন তিনি। দুদেশের পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে মাদার টেরেসা ও মহাত্মা গান্ধীর প্রসঙ্গ উঠে এসেছে তাঁর ভাষণে। রাষ্ট্রপতি জানান, ভারত ও উত্তর ম্যাসিডোনিয়া তাদের বিভিন্ন অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছে। রাষ্ট্রপতি এদিন ঘোষণা করেছেন, উত্তর ম্যাসিডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে, এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে।
1: আর্থিক সহযোগ আমাদের দ্বিপক্ষীয় সম্বন্ধ কা এক অত্যন্ত মহত্বপূর্ণ স্তম্ভ। হম আপনি দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা কারণে পর সহমত হুয়ে হামনে আইটি, কৃষি, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস তথা ট্যুরিজম, হসপিটালিটি ও ফিল্ম মেকিং সহিত প্রমুখ ক্ষেত্র মে সহযোগ পর চর্চা। হম স্বাস্থ্য সেবা মে সহযোগ পর আপনি দ্বিপক্ষীয় এগ্রিমেন্ট কো ভি রিনিউয়াল কর রহে হ্যাঁ।
0: সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে 6 জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। এনএইচপিসি জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে। কমপক্ষে 25 জন কর্মী দুর্ঘটনার সময় সেখানে কাজ করছিলেন। এখনো পর্যন্ত 13 জন চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। এনএইচপিসির পক্ষ থেকে জেলা প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্য জরুরি ব্যবস্থাপনার সঙ্গে সংস্থার সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার কাজে নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও খনি নিরাপত্তা মহানির্দেশালয়ের পক্ষ থেকে এক বিশেষ উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই ঘটনায় এক উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন শ্রী তামাং। দুই নেতাই এই ঘটনায় শোক ব্যক্ত করেছেন। পাশাপাশি সিকিম সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু অর্থ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। সিকিম সুড়ঙ্গ ধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন। অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ। এখনো পর্যন্ত 1,810 জন গ্রাহক প্রকল্পে সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অসহযোগিতায় রাজ্যের এই প্রকল্প এতদিন চালু করা যায়নি। বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য 78,000 টাকা পর্যন্ত কেন্দ্রের ভর্তুকি পাওয়া যাবে। মধ্যপ্রদেশ বিধানসভা অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করেছে। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে আজ তুমুল হৈ হট্টগোল এবং তীব্র বিরোধিতার মধ্য দিয়ে এই বিল পাশ

0: হওয়ায় বিলটি রাজ্যপালের কাছে অনুমতির জন্য পাঠানো হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের উপর 50% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আমেরিকার পণ্যের উপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই শুল্ক আগামী 30 দিনের মধ্যে চালু হবে। ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে সম্পর্কের অবনতির আবহে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিকতম ঘোষণা দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করবে বলে আশঙ্কা। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে 10ম দিনেও আক্রমণ প্রতি আক্রমণ চলছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের উপর হামলা চালালে তারা সেটি খালি করে দিতে বাধ্য হয়। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায় বিমান হামলা চালিয়েছে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হতে চলা আসন্ন FIH বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য 20 সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। 15 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। বিশ্বকাপের গ্রুপ ডিতে খেলছে ভারতীয় দল। এই বিভাগে ভারত ছাড়াও রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েলস। ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট অঞ্চল, পূর্ব রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্রে আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অসম, মেঘালয়, বিহার, উত্তরাখণ্ড, বিদর্ভ, পশ্চিম রাজস্থান এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি করে দিতে হয়। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার হয়েছে। অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের PM সূর্যঘর মুক্ত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের সুর, শিল্পী ভ্যালেন্টাইন চিপলে।

0: এতক্ষণ শুনলেন লঘু যন্ত্রসঙ্গীতের সুর। শিল্পী ছিলেন ভ্যালেন্টাইন শিপলে, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে।
1: This is Akashwani. I'm Reshma Tiwari with the World News.
2: The JAC leaders slammed the Pakistan.

0: In Amstelveen, Netherlands, India will begin their campaign against Wales on the 15th of August. Seven Indian players have progressed to the next round of at World Squash Junior Championships in Niagara-on-the-Lake, Canada. India kick-started their campaign in the championships strongly, with women's top seed Anahat Singh advancing to the next round after a straight game 11-2, 11-1, 11-3 victory against Australia's Lily Wilson today. And now, before we close, here are the highlights of the bulletin. India and North Macedonia agree to enhance trade and cooperation in key sectors after presidential level talks in Skopje. US and Iran trade strikes for 10th day in a row, mounting tensions over Strait of Hormuz. In Afghanistan, 20 people killed and over 80 injured in floods in Nuristan province. Voluntary strike continues in Pakistan-occupied Jammu and Kashmir. And in hockey, 20-member Indian squad led by Harmanpreet Singh announced for Men's World Cup beginning next month. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: দিল্লি কেন্দ্রের ওয়ার্ল্ড নিউজ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 22 জুলাই বুধবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। সকাল 6:02 অমৃতবাণী। এই অনুষ্ঠানে আগামীকাল শুনবেন সত্যেন বসুর রচনা থেকে পাঠ। 6:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সকাল 7:00 সুপ্রভাত। ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা সকাল 7:10। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্রের প্রভাতি হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8:00 এবং 8:15। সকাল 8:30 শুনবেন উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে, 8:40 বাংলা আধুনিক জ্ঞান। নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে সকাল 9:00, সকাল 9:10 থেকে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা বেলা 11:00। বেলা 12:05 শুনবেন লোকগীতি। রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেলা 12:30। দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ দুপুর 1:30। 1:40 ককবরক গান। দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 2:15 বাংলা আধুনিক জ্ঞান। দুপুর 2:30 শুনবেন মনসা মঙ্গলের পুনঃপ্রচার। বিকেল 3:00 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী। 6:30 মনসা মঙ্গল, এতে আগামীকালের পর্ব দুর্গার বিবাহ, পরিবেশনায় তপন মালাকার এবং সহশিল্পীরা। রাত 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35। আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:05 শুনবেন এ মাসের অতিথি মিক্স বিলোডিস রাত 8:30। রাত 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 9:15 লোকগীতি, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 নজরুলগীতি, বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রাত 10:20। রাত 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি।

আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 40 সেকেন্ড। জয় হিন্দ।